টিনটিন থেকে ভাবতে ভাবতে হারানো সুর, চার চাকা থেকে দু চাকায় দূর বহু দূর, হাহাহো থেকে হারিয়ে যাওয়া গল্প, তোমার সময় মিলুক আমার সময়ের সঙ্গে। এভাবেই সোম থেকে শুক্র জুড়ে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরে, শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ।

নার্সদের বলা হয় সিস্টার, অর্থাৎ তারা হলো আমাদের ভগিনী। কিন্তু এই ডাকটা কবে থেকে প্রচলিত হয়েছিল জানেন কি? এই ডাকের সঙ্গে কিন্তু একটা বিশাল বড় ইতিহাস জড়িয়ে রয়েছে। সিস্টার বা নার্সদের নিয়ে কিছু কথা। তো যে কথা বলছিলাম যে এই যে নার্সদের সিস্টার ডাকা, এটা কিন্তু শুরু হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জানেন অনেক সৈনিক যুবা অবস্থায় ছিলেন, যারা কিনা রীতিমতন ইনজিওর্ড হয়েছিলেন, আর রেড ক্রস সোসাইটি থেকে আরম্ভ করে বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠান তাদের বিভিন্ন দেশের সৈনিকদের সাহায্য শুশ্রূষার দায়িত্ব নিয়েছিল। আর সেখানেই একজন যুবা সৈনিক এক নার্সকে সিস্টার বলে সম্বোধন করেছিলেন, সেই হলো শুরু। আর সেখান থেকে সেই ডাকটি প্রচলিত হয়, সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়েছে। রেডিও বাংলানেট ডট কমে আজকে নার্সদের নিয়েই আমাদের আড্ডাটা জারি আছে। একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি, যার উপরান্তে আড্ডাটা জারি থাকবে আমাদের। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা উইথ মি গৌরব, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

সিস্টার বা নার্সরা আমাদের চিকিৎসার জন্য প্রত্যেক দিন ডিউটি করেন। এখন জানেন কি এই ডিউটি কতটা পরিশ্রম সাধ্য? অনেক কনসেন্ট্রেশন, অনেক জ্ঞান তো লাগেই, কিন্তু তার সঙ্গে এটা কি জানেন যে ওনারা প্রত্যেক দিন কতটা হাঁটাহাঁটি করেন? শুনলে চমকে যাবেন। তো রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন ইচ্ছেদান, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। নার্সদের নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে। তো যে কথা বলছিলাম যে প্রত্যেকটি নার্স বা সিস্টার নিজের শিফটের সময় প্রত্যেক দিন অন অ্যাভারেজ 4 থেকে 5 কিলোমিটার হাঁটেন। ভাবতে পারছেন, প্রতিটা দিন শুধুমাত্র ডিউটির সময় 4 থেকে 5 কিলোমিটার হাঁটা, এতটাই পরিশ্রম সাধ্য তাদের কাজ। তো রেডিও বাংলা নেট ডট কমে এখন একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি, যার উপরান্তে সিস্টারদের নিয়ে আরও অনেক কথা ওয়েট করবে আপনার জন্য। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 Girls Football Team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা net.com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে
3: মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পারদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলা net.com, বাংলার গান বাঙালির প্রাণ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ডক্টরদের সাইন কি জানেন? আমরা অনেকেই মনে করি যে ক্রস, কিন্তু ক্রস কিন্তু নয়। ডক্টরদের সাইন হচ্ছে জোড়া সাপ। আর সিস্টারদের সাইন কি জানেন বা নার্সদের সাইন কি জানেন? সেটি হলো একটি অয়েল ল্যাম্প বা কুপি। সেই ল্যাম্পটি কোত্থেকে এসছেন জানেন? সেটি এসছে লেজেন্ডারি এক সিস্টারের হাতের থেকে, সেই সিস্টার যাকে কিনা আমরা বলি লেডি উইথ দ্য ল্যাম্প, ফ্লোরেন্স নাইটিংগেল। এবং তার হাতের কুপিটি হচ্ছে বর্তমানে নার্স বা সিস্টারদের সাইন। তো আজকের দিনে নার্স বা সিস্টারদের নিয়ে অনেক কথা এরকম আছে যেগুলো কিনা আমরা ঠিকভাবে জানি না। সেরকমই কিছু কথা আপনার সঙ্গে শেয়ার করলাম, কেমন লাগলো আপনার জানান আমাকে। আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু radiobanglanet.com চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন radiobanglanet.com।

radiobangla.com এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান্ধুরিয়ার আড্ডা। প্রত্যেকটা দিনের মতোই আজকেও শুরু হয়েছে এবং আজকে কোথাও একটা ঘুরতে নিয়ে যাব আপনাকে, তার সাথে সাথে গানও শোনাবো। কোথায় ঘুরতে নিয়ে যাচ্ছি গান্ধুরিয়ার আড্ডার মাধ্যমে, তার জন্য আড্ডার শেষ অবধি আপনাকে চাই চাই, আর তার সাথে সাথে এক কাপ চায়ে অবশ্যই সুন্দর সুন্দর গানও চাই। তাই একটা মিউজিক্যাল ব্রেক নিচ্ছি, ফিরছি আড্ডায়। শুনছেন রেডিও বাংলানে.com, মন যখন নিরুদ্দেশ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethoservices.com.
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা, তাকে ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে.কম এ মন যখন নিরুদ্দেশ।

যখনই আমাকে কেউ ঘুরতে যাওয়ার কথা বলে, বিশেষ করে ভারতবর্ষের কোনো একটা ঘুরতে যাওয়ার কথা, তখন কিন্তু সাউথ আমার কাছে ভীষণই একটা মনে হয় যে একে এক্সপ্লোর করা যেতে পারে। কারণ মানুষ বিশেষত সাউথের যে জায়গাগুলো সেগুলো খুব একটা ঘোরে না বা অফবিট ডেস্টিনেশন সেগুলোও যায় না যতটা নর্থের দিকটা ঘোরে বা হচ্ছে মধ্য ভারত ঘোরে। সাউথে যদি কেউ চান যে হয় না হিন্দু তীর্থের চার ধাম, সেটার বাইরে গিয়ে ভারতবর্ষের যদি হিন্দু তীর্থের চার ধাম হয়, সেখানে অবশ্যই কিন্তু রামেশ্বরম পড়ে, যেখানে জ্যোতির্লিঙ্গ আছে শিবের এবং তার সাথে সাথে বিষ্ণু মন্দিরও আছে এবং সেখানে সাথে সাথে রামেরও মন্দির আছে। রামেশ্বরম কেন বিখ্যাত সেটা আমরা সবাই মোটামুটি অল্প বিস্তর জানি, কিন্তু তাছাড়াও আর কি কি দেখতে পারেন আপনি ওখানে গেলে, সেটাই আজকের আড্ডায় বলবো।

রামেশ্বরম ঘুরতে গেলে অবশ্যই সেখানের ঐতিহাসিক পৌরাণিক কাহিনীগুলো আপনাকে জানতেই হবে। তার কারণ এই যে রামেশ্বরম অর্থাৎ রামের ঈশ্বর, এই কথাটা থেকেই কিন্তু এসেছে এই রামেশ্বরম কথাটা। এখানে পৌরাণিক কাহিনীর নায়ক যদি বলি শ্রীকৃষ্ণও হতে পারে, রামও হতে পারে, এই দুজনের সাথে অনেকটা স্মৃতি বিজড়িত আছে এই অঞ্চল। এবং তার সাথে সাথে রামেশ্বরমে আপনি যখন যাবেন তখন যেটা না করলেই নয়, অর্থাৎ বলা যেতে পারে মন্দিরের অন্যতম বৈশিষ্ট্য, এর ভিতরে থাকা 22টি কুয়ো, যে কুয়োর জলের তাপমাত্রা প্রত্যেকটার আলাদা আলাদা। এবং অনেকেই মনে করেন এবং পুরাণেও কথিত আছে যে মামা কংসকে বধ করার পর এখানকার যে কুয়োর জলে স্নান করেছিলেন শ্রীকৃষ্ণ পাপ ধুয়ে দেওয়ার জন্য, এবং সেখানের কুয়োর জলে স্নান করে নাকি তিনি পাপমুক্ত হয়েছিলেন। তাই ভক্তরা বিশ্বাস করেন যে কুয়োগুলোর জলে যদি স্নান করা যায় তাহলে নাকি রোগ ব্যাধি থেকে মুক্তি পাওয়া যাবে।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

শিবের জ্যোতির্লিঙ্গর কথা বলছিলাম এবং রামেশ্বরমে সোনার বেদির ওপর কিন্তু সেই জ্যোতির্লিঙ্গটি অবস্থিত এবং 15 একর জমির ওপর এই যে মূল মন্দির তার পাশাপাশি কিন্তু ছোট ছোট বেশ কয়েকটি মন্দির আছে। তাছাড়াও যেটা রয়েছে এই মন্দিরের মধ্যে রয়েছে মানে বাইরেটা বিশ্বের সবচেয়ে বড় বারান্দা, ভাবতে পারছেন লম্বা, এবং সেখানে দেওয়ালের কারুকার্য দেখার মতো। এবং রামেশ্বরমে গেলে সত্যি আরও অনেক কিছু দেখার আছে, মানে আমাদের হিন্দু ধর্মে যারা বিশ্বাসী তারা মনে করেন যে রামচন্দ্র নাকি এখান থেকেই পুজো দিয়ে লঙ্কায় গেছিলেন রাবণকে বধ করার জন্য। তো এই পুণ্যভূমিতে অবশ্যই যারা যারা যেতে চান তারা তারা যেতে পারেন এবং অবশ্যই রামেশ্বরম আমার কাছে মনে হয় যে এমন একটা জায়গা যেখানে ঘুরতে যাওয়াটা উচিত, কারণ মনোরম দৃশ্যটা আপনাকে মুগ্ধ করতে বাধ্য।

0: থাকুক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।

radiobanglanet.com এ আমরা কোথাও কখনো কখনো ঘুরতে যাওয়ার কথা বলি, আবার কোথাও ঘুরতে গিয়ে ভালোমন্দ খাবার কথা বলি, আবার কিছু ঘুরতে যাওয়ার এক্সপিরিয়েন্সও শেয়ার করি, নতুন সিনেমা আসলে সেইটাও কিন্তু আপনার সাথে আগে আলোচনা করি। ঠিক সেই রকমই একদম আজকে আপনাকে গান্দরিয়ার আড্ডার মাধ্যমে নিয়ে গেছি ভারতের ভূখণ্ড থেকে আলাদা একটা জায়গায়, কিন্তু সেটা অবশ্যই হিন্দু ধর্মের চার ধামের মধ্যে পড়ে এবং সেখানে শিবের জ্যোতির্লিঙ্গও আছে সেই রামেশ্বরমে। সেই রামেশ্বরম অর্থাৎ রামের জায়গা, বিষ্ণুর জায়গা, সেই জায়গায় গিয়ে কি কি আপনি এক্সপ্লোর করতে চান সেটাও কিন্তু বললাম। এছাড়াও আরো অনেক কিছু বলার আছে রামেশ্বরমকে নিয়ে, সেটা আজকের আড্ডায় না কালকে আপনার সাথে শেয়ার করব। আড্ডায় থাকতেই হবে, আজকের মতো বলছি টাটা বাই বাই, ভালো থাকবেন এবং অবশ্যই শুনতে থাকবেন রেডিও বাংলানেট.com মন যখন নিরুদ্দেশ।

24/7 বাংলা রেডিও স্টেশন radiobanglanet.com শুনছেন, সঙ্গে আছি আমি সৌভিকের, সঙ্গে আছেন আপনারা। তো আমাদের আজকে একটা বিশেষ শ্রদ্ধাঞ্জলি পর্ব রানী রাসমণিকে নিয়ে। ভগিনী নিবেদিতা রানী রাসমণিকে বাংলার তথা ভারতের নবজাগরণের জন্মদাত্রী আজ্ঞা দিয়েছিলেন। তিনি বলেছিলেন, রানী রাসমণি না থাকলে দক্ষিণেশ্বর মন্দিরের প্রতিষ্ঠা হতো না। দক্ষিণেশ্বর মন্দির প্রতিষ্ঠিত না হলে গদাধর চট্টোপাধ্যায় শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবে পরিণত হতেন না, তিনি গদাধর চট্টোপাধ্যায়ই থাকতেন। আবার শ্রীরামকৃষ্ণ দেব না থাকলে আমরা স্বামী বিবেকানন্দকে পেতেন না, তিনি হয়তো নরেন্দ্রনাথ দত্ত হয়েই সারা জীবন সাধারণভাবে কাটিয়ে দিতেন। আর বিবেকানন্দকে না পেলে ভারতের নবজাগরণ সম্ভব হতো না। আবার আরেকদিকে স্বামী বিবেকানন্দের অনুপ্রেরণায় ভারতের নবজাগরণ না হলে আমরা যে ভারত দেখি, আগামী দিনে যে ভারত গড়ে তোলার স্বপ্ন দেখি, তা কিন্তু কোনোদিনই সম্ভব হতো না। সুতরাং রানী রাসমণি ভারতের নবজাগরণের জন্মদাত্রী, একথা বললে তা অত্যুক্তি হবে না। শত শত বছর ধরে বদ্ধ ও অবদমিত ভারতাত্মা রানী রাসমণির অকুত ভয়, উদার প্রজাবৎসল মহানুভব ব্যক্তিত্বের সংস্পর্শে এসে যেন নিজেকে প্রকাশ করার, বলা ভালো সুস্পষ্টভাবে প্রকাশ করার জন্য উপযুক্ত ও প্রশস্ত পথের সন্ধান পেল। এমনটা আমি বলছি না, স্বামী অচ্যুতানন্দ গিরির একটি প্রতিবেদন থেকে উঠে এসেছে। তো আজ সেই রানী রাসমণির জীবন ও কর্মের কিছু দিক আপনাদের সঙ্গে শেয়ার করব, এবং যার বেশ কিছুটা অংশ স্বামী অচ্যুতানন্দ গিরি তার প্রতিবেদন থেকে। তাই কোথাও যাবেন না, আজকের এই বিশেষ শ্রদ্ধাঞ্জলি পর্বের সঙ্গে থাকুন। ফিরে আসছি কয়েকটা গানের পর রানী রাসমণির কথা নিয়ে। এখন গান

0: আমাদের লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: আপনি শুনছেন রেডিও বাংলানেট.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

তো ফিরে এলাম কয়েকটা গানের পর আজকের এই বিশেষ শ্রদ্ধাঞ্জলি পর্ব শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে গান মুসাফিরে রানী রাসমণিকে নিয়ে। রানী রাসমণি তাঁর কাজ বা সমাজে তাঁর অবদান অনুসারে যোগ্য রাজকীয় মর্যাদা সে যুগে পাননি, একথা সত্য। কিন্তু তাঁর জীবনধারা ও তাঁর কর্মধারা লক্ষ্য করলে আমরা সহজেই বুঝতে পারি যে এক অতি মহতি উদ্দেশ্যে ভারতবর্ষ এই যুগ সন্ধিক্ষণে তার আবির্ভাব। আর রানী রাসমণিকে যে দেবীকে জগদম্বার অষ্টসখীর মধ্যে একজন ধরা হয় তার মধ্যে সহমত পোষণে কোনো দ্বিধা নেই। কারণ কি? কারণ কোনো সাধারণ মানুষের পক্ষে এক জীবনে এত কাজ করা, এত কিছু অর্জন করা সম্ভবপর নয়। তিনি তাঁর মৌলিক চিন্তাভাবনা স্বার্থশূন্যভাবে দেশ ও সমাজের জন্য বিস্ময়কর ও স্মরণীয় কাজ দ্বারা সমাজে সাধারণের মধ্যে যে স্থান অর্জন করেছিলেন তা কোনো রক্ত মাংসের সাধারণ মানুষের দ্বারা একটি জীবনে করা সম্ভবপর নয়। তাই অত্যন্ত সাধারণ একটি গ্রামীণ পরিবারে জন্ম রানী রাসমণির। আর সেই সাধারণ পরিবার থেকে উঠে এসে তার মহান ব্যক্তিত্ব ও ঈশ্বরের প্রতি অবচলিত ভক্তির দ্বারা তিনি ধীরে ধীরে একটি অনন্য স্থান অর্জন করেছিলেন। সঙ্গে থাকুন, ফিরে আসছি রানী রাসমণির কথা নিয়ে। শুনতে থাকুন সৌভিকের সঙ্গে আজকের এই বিশেষ শ্রদ্ধাঞ্জলি পর্ব শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে। শুনতে থাকুন এখন গান।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি না সুবিধা, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

ফিরে এলাম রানী দাশমণির কথা নিয়ে। শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে গান মুসাফিরে আজ শুনছেন একটি বিশেষ শ্রদ্ধাঞ্জলি পর্ব। তার জীবন বিশুদ্ধ ভারতীয় মাতৃরূপেরই প্রতিচ্ছবি ছিল, এমনটাই বলছেন স্বামী অচ্যুতানন্দ গিরি। এবং মায়ের মতোই কোমল হৃদয় ও সন্তান বৎসল ছিলেন তিনি। আবার এই তিনিই যখন দেখতেন যে সামাজিক নিয়ম রীতি কোনো বিপন্নতার সম্মুখীন, সেক্ষেত্রে প্রস্তর কঠিন দৃঢ়তা ও প্রয়োজনে সিংহ হৃদয়ের সাহসিকতা দেখাতেন তিনি। তার এই কোমল কঠিন চারিত্রিক বৈশিষ্ট্য তিনি সাধারণের কাছে হয়ে উঠেছিলেন রানী, প্রকৃত প্রজা দরদি, সিংহ হৃদয়, কোমল মাতা, লোকমাতা। তার প্রজাবৎসল হৃদয় প্রজাদের জন্য স্নেহময়ী মাতৃ হৃদয়ে পরিণত হয়েছিল। এবং যে হৃদয় নিঃশর্তভাবে স্নেহ করে ভালোবাসে, সন্তানের মঙ্গল কামনায় ব্রতী হয়, আর এই মাতৃ হৃদয় থেকে উৎসারিত স্নেহ, ভালোবাসা, সহানুভূতি প্রজা কল্যাণের জন্য প্রয়োজনীয় নানা অনুদানমূলক ও সমাজ সেবামূলক কাজ তাকে দিয়ে করিয়ে নেওয়া হয়েছিল। তো রানীমার দক্ষিণেশ্বর কালী মন্দির প্রতিষ্ঠার সুদূর প্রসারী একটা ফল। দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর মন্দির স্থাপনের প্রভাব কতটা সুদূর প্রসারী হয়েছিল তা আজ সকলেরই জানা, জানবো আরো কিছু কথা, সঙ্গে থাকুন। ফিরে আসছি কয়েকটা গানের পর আবারও আজকের বিশেষ রানী রাসমণির কথা নিয়ে।

ফিরে এলাম গান মুসাফিরে শ্রদ্ধাঞ্জলি পর্ব নিয়ে, রানী রাসমণির কথা নিয়ে। তো মূল মন্দির সংলগ্ন নাট মন্দিরের সামনে বসে তিনি সাধনা করতেন, আর সে সময় মা ভবতারিণী তাকে দর্শন দেন এবং তার প্রার্থনায় সাড়া দেন। এই ঘটনা তার মধ্যে ভক্তির ভাব আরও প্রগাঢ় করে তোলে। গুরুদেবের অটোবায়োগ্রাফি অফ আ যোগী গ্রন্থটি থেকে সংশ্লিষ্ট অংশ দিয়ে উদ্ধৃত করে লিখেছিলেন স্বামী অচ্যুতানন্দ মহারাজ। তিনি এখানে বলেছেন যে, আমি উৎসর্গীকৃত মন নিয়ে যখনই জগতে প্রবেশিত হলাম, মনে হলো সারা বিশ্ব যেন থমকে গেছে। আমার হৃদয় তখন মা ভবতারিণীর চরণে নিবেদিত প্রাণ। দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর মূর্তি পরম সাধক শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের পরম আরাধ্য। পরমহংসের কাতর প্রার্থনার উত্তরে প্রায়শই দক্ষিণেশ্বরে মন্দিরের প্রস্তরময়ী মাতৃমূর্তি জীবন্ত রূপে ধরা দিত, ঠাকুরের সঙ্গে সরাসরি কথোপকথনে লিপ্ত হতো। তো মায়ের কাছে প্রার্থনা করতাম, মা তুমি তো তোমার স্নেহের সন্তান ঠাকুর রামকৃষ্ণের ডাকে সাড়া দাও, তার সাথে কথা বলো, তার ডাকে তোমার পাষাণ হৃদয়ে প্রাণ সঞ্চার হয়, তাহলে তোমার এই অধম সন্তানের কান্না তুমি শুনতে পাও না কেন? মায়ের দর্শন পাওয়ার আকাঙ্ক্ষা ও প্রত্যাশা আমার মনে ক্রমশ সীমাহীন হয়ে পড়েছিল। যদিও মনেকে আশ্চর্য প্রশান্তি বিরাজ করত, তবু 5 ঘন্টা অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও যে দেবীর রূপ আমি আত্মরাত্মায় প্রত্যক্ষ করি, তার কাছ থেকে কোনো সাড়া না পাওয়ার মন কিছুটা হতাশাগ্রস্ত হয়েছিল। কখনো কখনো ঈশ্বর ভক্তের আরতিতে সাড়া দিয়ে দেরি করেন, ভক্তের প্রার্থনা পূরণ করতে দেরি করেন পরীক্ষা নেওয়ার জন্য, কিন্তু তিনি শেষ পর্যন্ত প্রকৃত ভক্তের ডাকে সাড়া দেন, তা সে যে কোনো রূপেই হোক না কেন। তো একজন অনুগত খ্রিস্টান যিশুর দর্শন পান, একজন হিন্দু কৃষ্ণ বা কালী বা অন্য কোনো দেবদেবীর দর্শন পান। অনেক সময়ে বিমূর্ত সাধনায় আলোর শিখা বা জ্যোতির্বলয় হিসাবেও ঈশ্বরের দর্শন মেলে। তো খানিকটা মনের বিরাগ নিয়েই চোখ খুলেছিলাম, দেখলাম, কি দেখলাম বলবো। আর আজকের এই রানী রাসমণির আড্ডা শেষ করব সেই কাহিনীটা দিয়ে। সঙ্গে থাকুন, কথা শুনছি রানী রাসমণির, এখন গান।

ফিরে এলাম রানী নৌশনির কথা নিয়ে। সঙ্গে আছি আমি সৌভিকার, সঙ্গে আছেন আপনারা। তো আজকের এই শেষ গল্প শো সেই মুহূর্তের কথা, যে মুহূর্তে রানী রাসমণি দেখেছিলেন মাধব অবতারিণীকে, তার সেই যে মুহূর্ত, অদ্ভুত একটা ভেতরে একটা আলোড়ন, সেই মুহূর্ত দিয়ে শেষ করব। কেমন লাগলো আজকের এই শো অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না, 4475039657 1 2। দেরি না করে আমরা ফিরে চাই সেই মুহূর্তে। তো অনেক সময়ে বিমূর্ত সাধনায় আলোর শিখা ও জ্যোতির্বলা হিসাবেও ঈশ্বরের দর্শন মেলে। খানিকটা মনের বিরাগ নিয়েই চোখ খুলেছিলাম, দেখলাম একজন পুরোহিত মূল মন্দিরের দরজা বন্ধ করছেন বিরতির সময়। আমিও আমার নির্দিষ্ট আসন থেকে উঠে পড়লাম, নাট মন্দিরের ছাদের ছায়া ছেড়ে উঠোনে নামলাম। পাথরে বাঁধানো চত্বর দুপুরে রোদের খড় তাপে তেতে উঠেছে। সেই তপ্ত মেঝেতে দাঁড়িয়ে

আমার অন্তরের আবেদন তৎক্ষণাৎ স্বীকৃতি পেল। আনন্দময় আরামদায়ক এক শীতল স্রোত যেন আমার মেরুদণ্ড বেয়ে পায়ের দিকে নেমে গেল। আমার সমস্ত অস্বস্তি মুহূর্তে দূরীভূত হলো। তারপর আমি আশ্চর্য হয়ে দেখলাম মন্দিরটা যেন অনেক বড়, বিশালাকার হয়ে গেল। মন্দিরের বিরাট দরজা ধীরে ধীরে খুলে গেল। ভবতারিণীর প্রস্তরময়ী মূর্তি চোখের সামনে প্রতিভাত হলো। এরপর ক্রমশ সেই মূর্তি একটু একটু করে জীবন্ত হয়ে উঠল। হাস্যময়ী চিন্ময়ী মূর্তি যেন মাথা নেড়ে অভিবাদন জানাচ্ছে। আনন্দে আমার হৃদয় পরিপূর্ণ হলো। এই আনন্দের অনুভূতি ব্যাখ্যাতীত। মনে হলো যেন কোনো অদৃশ্য সিরিঞ্জ দিয়ে আমার ফুসফুস থেকে প্রাণবায়ু বের করে নেওয়া হচ্ছে, আর আমি নিশ্চল হয়ে দাঁড়িয়ে আছি, স্থির শান্ত কিন্তু স্থবির নয়। প্রফুল্লময় চিত্ত জাগ্রত হলো যেন। আমার বাঁদিকে গঙ্গা ছাড়িয়ে কয়েক মাইল জুড়ে যেন পরিষ্কার দেখতে পাচ্ছিলাম আমি, আর মন্দির ছাড়িয়ে সম্পূর্ণ দক্ষিণেশ্বর এলাকা যেন চোখের সামনে দেখতে পাচ্ছি। যত ঘর বাড়ি, যত দেওয়াল, যত সব যেন স্বচ্ছ হয়ে উঠতে লাগলো। আর সেই প্রায় স্বচ্ছ দেওয়ালের মধ্যে দিয়ে মাইলের পর মাইল জুড়ে মানুষের ইতিউতি চলাচল দেখতে লাগলাম। আমার তখন শ্বাস প্রশ্বাস বন্ধ ছিল। আমার দেহ সে সময় এক অদ্ভুত শান্ত অবস্থায় বিরাজ করছিল। তবু আমি স্বাধীনভাবে হাত পা সঞ্চালনে সক্ষম ছিলাম। কয়েক মিনিট আমি চোখের পাতা পড়া ও চোখ খোলা উপলব্ধি করতে পারছিলাম। এই অবস্থায় আমি গোটা দক্ষিণেশ্বর চত্বর একাগ্রে প্রত্যক্ষ করেছিলাম। আমরা এখন আনন্দের সঙ্গে আজাদিকা অমৃতকাল উদযাপন করছি, এবং এই সঙ্গে রানী রাসমণির জীবন ও সমাজের প্রতি তার অবদানকে স্মরণ করছি এবং তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলা .com।

ক্রেভিংস এবং খাবারের প্রতি অ্যাট্রাকশন কম বেশি আমাদের সবারই হয়, কিন্তু মিড নাইটে, একেবারে মধ্যরাত্রে, যখন শহর প্রায় ঘুমে আচ্ছন্ন, তখন যদি খিদে পায় তখন আপনি কি করেন? সেই সময়টায় কি খেতে ইচ্ছে করে? মানে ক্রেভিংসটা তো মেটাতেই হবে অফকোর্স। কি প্রেফার করেন চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান, +447503965712। ফিরছি পরপর তিনটে গানের পর, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রঙ বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই.com এ। মন যখন নিরুদ্দেশ,

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই.com এ। মন যখন নিরুদ্দেশ, খিদে পেলে কিন্তু সত্যি মনটা নিরুদ্দেশ হয়ে যায়। মনটা নিরুদ্দেশ হয়ে যায় খাবারের সন্ধানে, মানে কোথায় কি ভালো ভালো ইন্টারেস্টিং খাবার আছে সেটার সন্ধানে মনটা চলে যায়। ফার্স্ট অফ অল আমরা কিছু না ভেবে ফ্রিজে গিয়ে হামলা করি, যে মধ্যরাতে যদি আমাদের ক্র্যাভিংস হয় বা খিদে পায় বা এমন কিছু একটা খেতে ইচ্ছে করে, আমরা ফার্স্ট ফ্রিজে গিয়ে হামলা করি। আর ফ্রিজে যদি স্টোরেজ পেস্ট্রি, মানে রাত দুপুরবেলা মিড নাইটে পেস্ট্রি খেতে আমার খুব ভালো লাগে, চকলেট পেস্ট্রি। আপনারও নিশ্চয়ই এরকম কোনো একটা স্পেশাল জিনিস আছে যেটা আপনার মিড নাইট ক্র্যাভিংসটা মেটায়? আমি সেটা জানতে চাই, চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান +447503965712 তে। ফিরছি আরও দুটো গানের পর, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই.com এ। মন যখন নিরুদ্দেশ।

0: কি এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। কি তৈরি তো ব্যাগটা গুছিয়ে নিন এবার?

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: শুনছেন রেডিও বাংলা নেট.com, বাংলার গান বাঙালির প্রাণ।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.radiobanglanet.com আর আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলানেট। সেই যে তখন থেকে আপনার সঙ্গে আমি ক্রেভিংস নিয়ে এবং মিড নাইট ক্রেভিংস নিয়ে আলোচনা করছি, আপনার কি মনে হচ্ছে যে আমার খিদে পাচ্ছে না, বা আপনারও কি মিড নাইট ক্রেভিংসের কথা চিন্তা করতে করতে খিদে পাচ্ছে না? ডেফিনেটলি, মানে আমরা যারা ফুডি মানুষ তাদের খিদে পাওয়াটা, মানে খাবারের আলোচনা করতে করতে খিদে পাওয়াটা খুব স্বাভাবিক। এমন কোনো দিনও হয়েছে যে মাঝরাতে খিদে পেয়েছে এবং সেই কি খাবো সেটা ডিসাইড করতে না পেরে ঘুমিয়ে পড়েছেন? সকাল উঠে মনে হয়েছে এ বাবা ক্রেভিংসটা তো ঠিকঠাক মিটল না, সকালবেলা উঠে একটা তুখর খিদে পেয়ে যায়, মানে একটা জমকালো খিদে পেয়ে যায়। আমি শিওর এরকম ডেফিনেটলি আপনার সঙ্গে হয়েছে। যদি হয়ে থাকে তাহলে চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান, +447503965712। ফিরছি আরও কয়েকটা গানের পর।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই.কমে। প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। মিড নাইট ক্রেভিংসের কথা বলতে বলতে একটা মেমোরিজ শেয়ার করি আপনার সঙ্গে। আমি বেশ কিছু বছর আগে একটা বন্ধুর স্ট্যাটাসে দেখি সে তারই কোনো বাড়ির কারোর জন্মদিন সেলিব্রেট হচ্ছিল। কেকটা দেখে আমার ভীষণ পছন্দ হয়ে যায়। আমি একটু ইয়ার্কি মেরেই লিখি যে এই কেকের এক পিস কি আমি পাবো। তখন রাত প্রায় 12টার দিকে। কিছুক্ষণ পর দেখি আমার ফোনে একটা নোটিফিকেশন আসে, ফোনটা ব্লিঙ্ক করে এবং আমি ইউজুয়ালি সেটা তখন দেখি না। তখন দেখি ভাইব্রেট হয় ফোনটা, অত রাত যেহেতু ফোনটা ভাইব্রেট সাইলেন্ট মোডে থাকে এবং ফোনটা ভাইব্রেট হয়। সেই বন্ধুটা আমার গেটের বাইরে দাঁড়িয়েছিল এবং চকলেটের সেই কেকটা নিয়ে। তো আমি যখন বাইরে গেলাম এবং সে আমাকে সেটা দিল, অদ্ভুত সুন্দর একটা ফিলিং হয়েছিল। মানে আমি একটা আনএক্সপেক্টেডভাবে ওকে বলেছিলাম যে অ্যাটলিস্ট আমি ভেবেছিলাম হয়তো পরের দিন দেবে বা নাও দিতে পারে, বাট এই মেমোরিজটা, এই স্পেশাল মোমেন্টটা আমি আজ অবধিও ভীষণ ভালো লাগে। বিকজ খুব ছোট্ট একটা সামান্য আবদার এবং সেটার কোনো এক্সপেকটেশনসই ছিল না যে অত রাত্রে কেউ আসবে। সেটা আমার কাছে ভীষণ ভালো লেগেছিলো। এরকম প্রচুর মেমোরিজ আছে, শেয়ার তো করি আপনার সঙ্গে। আপনিও করুন না আপনার মিড নাইট ক্রেভিংসের কোনো স্পেশাল কথা +447503965712-তে। ফিরছি আরও কয়েকটা গানের পর, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই.কমে।

0: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।
1: মেলা যাবে নাকি?
2: হ্যাঁ, জামু কি কিনা দিবা?
1: তাই
2: সত্যি?
1: হ্যাঁ,

ক্রেভিংসের আড্ডা বা মিড নাইট ক্রেভিংস নিয়ে প্রচুর আলোচনা কখনো শেষ হওয়ার নয়, পরে আরও একদিন এটা নিয়ে আড্ডা হবে। তবে সময় বলছে এখন শেষ, আজ আসি কাল আবার কোনো নতুন আড্ডা নিয়ে নতুন গপ্প নিয়ে হাজির হব। শুনতে থাকুন রেডিও বাংলানি.com, মন যখন নিরুদ্দেশ।

0: গ্রীষ্মকাল বললেই আমাদের সবার আগে যেটা মনে হয় সেটা হলো গরমের ছুটি, আর তার সঙ্গে বেড়াতে যাওয়া কিংবা হোমওয়ার্ক। আর গরমকাল বললে আরেকটা কথাও কিন্তু আমাদের ভীষণ মনে হয়, সেটা হলো গরমের সঙ্গে জুড়ে থাকা কিছু ফলের নাম, যার মধ্যে অবশ্যই রয়েছে বাঙালির অত্যন্ত প্রিয় ফলের রাজা আম। আর সেই আম বললেই কিন্তু বাঙালির আমের প্রতি যে একটা ভালোবাসা সেটা তো অবশ্যই রয়েছে, আর তার সঙ্গে যদি বলি আমের আচার, তাহলে কিন্তু শুধু ভালোবাসাই নয়, তার সঙ্গে জুড়ে রয়েছে নস্টালজিয়া। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা হাজির হয়ে গেছি আমাদের আজকের পপকর্ন নিয়ে, যেখানে আমরা অবশ্যই কথা বলবো আম নিয়ে আর তার মধ্যে আমের আচার নিয়ে। কারণ আমের আচার শুধু যে ভীষণভাবে খেতে ভালো লাগে তার সঙ্গে একটা অদ্ভুত ভালোবাসা জড়িয়ে থাকে সেটাই নয়, সেই আমের আচারের সঙ্গে জুড়ে রয়েছে নানা রকমের স্মৃতির ঝাপিতে একেবারে যাকে বলে লুকিয়ে থাকা কিছু গল্প, আর সেগুলো অবশ্যই থাকবে আমাদের আজকের পপকর্নের আড্ডায়। তাই অবশ্যই সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মো যখন নিরুদ্দেশ।
1: একটি কথা শুধা।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk তে।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

সারি সারি আম গাছ, আর তাতে ঝুলে আছে কাঁচা কাঁচা আম। সত্যি এইরকম দৃশ্য হয়তো অনেক দিন দেখা হয় না, কিন্তু এই গরমকাল এলেই এই দৃশ্যটা কিন্তু বারবার মনে পড়ে। কারণ এই সময় গ্রাম বাংলার বেশিরভাগ আম গাছেই কিন্তু এরকম কাঁচা আম ঝুলে থাকতে দেখা যায়। আর আজকে কাঁচা আমের কথা ভীষণভাবে মনে পড়ছে এই কারণেই, কারণ আজ আমরা পপকর্নে কথা বলছি আমের আচার নিয়ে। আর আমের আচার করার জন্য কিন্তু অবশ্যই প্রয়োজন কাঁচা আমের। আর সেই কাঁচা আম টুকরো টুকরো করে কেটেই তৈরি হয় নানা রকমের আমের আচার। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আর আমাদের আজকের পপকর্নে আমরা এই যে আমের আচার নিয়ে কথা বলছি, সেখানে এই যে নানা রকমের আমের আচার, তার মধ্যে কোনোটা টক তো কোনোটা মিষ্টি, আবার কোনোটা ঝাল, আবার কোনোটা টক মিষ্টি ঝাল তিনটেই মেশানো, এই যে নানা রকমের আমের আচার, তার যে স্বাদ ভিন্ন ভিন্ন, তার তৈরি করার পদ্ধতিগুলোও কিন্তু ভিন্ন ভিন্ন। আর সেই জন্য আমরা একটা সময় দেখেছি যে বাড়ির মেয়েরা কীরকমভাবে নানা রকমের আমের আচার বাড়িতেই তৈরি করেন, আর সেই আমের আচারের জন্য আমগুলোকে কীভাবে রোদে দিয়ে সেটাকে শুকোন, তারপর সেটাকে আমের আচার বানান, কিংবা আচার বানানোর পর সেটাকে রোদ দেওয়া হয়। অনেক সময় তেল আচারের ক্ষেত্রে কিন্তু আমরা এই ব্যাপারটা ভীষণভাবে খেয়াল করেছি। আর আজকে যখন আমরা এই আমের আচার নিয়ে কথা বলছি, তখন অবশ্যই নানা রকমের আচারের কথা তো থাকবেই, আর তার সঙ্গে জুড়ে থাকা যে নানা রকমের গল্প সেটাও থাকবে। তবে সবকিছুই গানের ওপারে। ফিরে আসছি গানের পর আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

ঝালমুড়ি মাখা হচ্ছে, তার মধ্যে পড়েছে নানা রকমের উপাদান, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ছোলা, বাদাম, চানাচুর, আর তার সঙ্গে একটুখানি আচারের তেল। ব্যাস, তার স্বাদ যেন কয়েক গুণ বেশি বেড়ে গেল, এমনই এই আমের আচারের গুণ। আজ আমরা আমের আচার নিয়ে কথা বলছি পপকর্নে, শুনছেন রেডিও বাংলানেট ডট কম। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে, আর আমাদের আজকের পপকর্নে আমরা এই যে আমের আচারের কথা বলছি, সত্যি বিশেষ করে যেটা তেল দিয়ে তৈরি হয়, তেল আচার যেটাকে বলা হয় আমের, সেটা দিয়ে মুড়ি মাখার কিন্তু স্বাদটাই আলাদা। কিংবা ওইরকম ঝাল ঝাল আমের আচার দিয়ে রুটির সঙ্গেও কিন্তু অনেকেই খেয়ে থাকেন, বা ভাত খাওয়া হচ্ছে বেশ একটা সাদা মাটা কোনো একটা সবজি বা ডাল দিয়ে ভাতটা খাওয়া হচ্ছে, তার পাশে রয়েছে একটুখানি আচার, ব্যাস একদম স্বাদটাকে মুহূর্তে বদলে দিতে পারে, এমনই আমের আচারের বিশেষত্ব। আর সেই যে আমের আচার যা নানা রকমের হয়ে থাকে, কোনোটা টক, মিষ্টি, নোনতা, ঝাল, আর সেই সব স্বাদগুলো যেমন আলাদা আলাদা, সেই সব আমের আচারের সঙ্গে গল্পগুলো আলাদা আলাদা। যেমন এই যে একসঙ্গে সবাই মিলে মুড়ি মেখে আম আচার দিয়ে বেশ একেবারে ঝাল ঝাল করে, তার সঙ্গে গরম গরম চা, আর সঙ্গে জমিয়ে আড্ডা কিংবা গানের লড়াই, সব মিলিয়ে কিন্তু ভীষণ একটা সুন্দর মুহূর্ত। আমাদের এই সুন্দর মুহূর্তের যে গল্পগুলো জারি থাকবে, তবে গানের ওপারে ফিরে আসছি পরপর তিনটে গান শুনে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

একটা সময় ছিল যখন বেশিরভাগ বাড়িতেই আচার বানানো হতো, আর তার মধ্যে আমের আচার অবশ্যই তৈরি করা হতো। আর সেই আমের আচার নিয়ে আমরা আজ কথা বলছি পপকর্নে। শুনছেন রেডিও বাংলানেট.কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমরা আমাদের আজকে পপকর্নে এই যে আমের আচার নিয়ে কথা বলছি, সেখানেই আমরা নানা রকমের আচারের কথা তো বলছি, অনেক সময় অনেক বাড়িতে গেলে দেখা যেত যে পরপর কাচের বয়ম রাখা, আর প্রতিটির মধ্যে কিন্তু নানা রকমের আচার বেশ সাজানো রয়েছে। কোনোটাতে আমের আচার, তো কোনোটায় কুলের আচার, আবার কোনোটায় তেঁতুলের আচার, তো কোনোটায় চালতার আচার। এই যে নানা রকমের আচার, তার স্বাদগুলো তো অবশ্যই আলাদা আলাদা। আর বিশেষ করে এই গরমকালে আমের আচারের প্রতি কিন্তু একটা অদ্ভুত সবার একটা নজর থাকতো, কারণ এই সময়টাতেই যেহেতু কাঁচা আম পাওয়া যায়, সেই জন্য এই সময় সব বাড়িতেই প্রায় আমের আচার তৈরি করা হতো। আর এই গরমের ছুটিতে, বিশেষ করে দুপুর বেলাতে একদম যখন সবাই ঘুমিয়ে আছে, তখন সব ভাই বোনেরা মিলে কিংবা ছুটির দিনে যখন সবাই মিলে একসঙ্গে কি করা হবে, খেলা হচ্ছে, মজা হচ্ছে, তার মাঝখানে আচার চুরি করে খাওয়া কিংবা ওই রকম কাচের বয়ম থেকে একটু আচার বার করে নিয়ে গিয়ে ছাদে গিয়ে বা উঠোনে গিয়ে খাওয়া, তার মধ্যে কিন্তু অবশ্যই রয়েছে একটা অদ্ভুত নির্মল আনন্দ। আর সেই আনন্দগুলো কিন্তু এখন বোধহয় কোথায় আমাদের সেই স্মৃতির ঝাঁপিতেই লুকিয়ে রয়েছে, আর সেখান থেকেই একটু একটু করে বের করে আনা, আর একটু একটু করে সেই আনন্দগুলোকে উপভোগ করা। আমাদের আজকের এই যে আড্ডাটা জারি থাকবে, তবে এখন শুনবো গান, ফিরে আসছি পরপর দুটো গানের ওপারে। আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম। মন যখন নিরুদ্দেশ,

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বেল করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে শুভামির সঙ্গে আড্ডা জাংশনে।
2: কথা হোক তোমারও,
3: কথা হোক আমারও,
2: কখনো সৌভিক,
3: কখনো অনামিকা,
2: কখনো মিঠো বাউলের সুর,
3: কখনো সুদূর নীহারিকা,
2: কখনো তুমুল হাসি,
3: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
2: যদি হয় এপারের চিঠি।
3: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
2: কথায় কথায়। কথা হোক তোমারও,
3: কথা হোক আমারও।

যায়, ভালোবাসা ঠিক যেন সময় ঘড়ির কাটা স্থির নেই ঠিক সরে যায়, হো তবু সে সময় ঘড়ি।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কম এ। কি তৈরি তো ব্যাগট্যাগ গুছিয়ে নিন এবার?
3: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায়?

কিছু কিছু মানুষের ছবি দেখলেই এবং তাদের কথা শুনলেই মনে হয় তারা অত্যন্ত সিরিয়াস, অত্যন্ত গুরুগম্ভীর, কিন্তু অ্যাকচুয়ালি যে তারা একদম রসিক শিরোমণি সেটা কিন্তু আমরা কল্পনাও করতে পারি না। তো রেডিও বাংলানের ডকমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর এই যে গৌরচন্দ্রিকাটা একটু আগে আপনার সঙ্গে করলাম, আগে হ্যাঁ রবীন্দ্রনাথ ঠাকুর, তো রবীন্দ্রনাথ ঠাকুরের দিকে তাকালে বিশ্বকবি গুরুদেবের কথা মাথায় আসলেই মনে হয় যে উনি প্রচণ্ড সিরিয়াস এবং অত্যন্ত রাশভারী ব্যক্তিত্ব, সেটা তো বটেই। কিন্তু তার সঙ্গে ওনার আরও একটা দিক কিন্তু ছিল, তিনি ছিলেন অত্যন্ত একজন সূক্ষ্ম মানের রসিক। তো আজকে রসিক রবীন্দ্রনাথের কিছু গল্পের কথা, কিছু ঘটনার কথা আপনার সঙ্গে শেয়ার করব আমি গৌরব আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে, কিন্তু সবই করব একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট .com।

আমাদের লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

এখনো কলম্বাস ডিঙ্গুল ভেঙে ভেঙে চলছে, আমেরিকা আমেরিকায় মোমবাতি সে বরফে গলছে। উইলসন জনসন হাতে নিয়ে মেগাটন।

আমেরিকা আমেরিকায় মোমবা দেশে বরফে গলছে, এদিকে ট্রাউট মাছে ভরে গেল বিপাশা জেলা। কৃষি ব্যাপার বেশ কৃষি, আমি আগন্তুক।

মাঝখানে গোটা দুই স্টেডিয়ামে ফুটবল নেই, সাহারার দুপুরেতে কেন গায়ে কম্বল নেই, আলফের চুড়োতে উট পাখি উড়ছে।

0: ঠোঁট গেগে লিপস্টিক কোন ফাঁকে কোথায় যে লাগছে, দুজোড়া দুষ্টু চোখ লক্ষ্মীটি হয়ে রাত জাগছে। এতদিনে বনলতা ভুলে গেছে কোথায় ছিলাম, আমি আগন্তুক, আমি বার্তা দিলাম, কঠিন অঙ্ক এক বসতে দিলাম। এ প্লাস বি হোল না, এ প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু কলেজ স্কোয়ার।
1: তো একবার গুরুদেবের একটু শরীর খারাপ হয়েছে, মানে একটু জ্বর এরকম টাইপের কিছু একটা হয়েছিল, আর তখন তিনি শান্তিনিকেতনে অবস্থান করছেন। সেই সময়ে বেশ কয়েকজন ছাত্রছাত্রী ওনাকে দেখতে এসেছিলেন, তবে একবারে দেখতে আসেননি, পালা করে। আর ব্যাপারটা এতটাই গুরুতর বিরক্তিকর পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে গুরুদেব ভাবলেন কিছু একটা করতে তো হবে, এবং তিনি একটি কাজ করলেন। তিনি একটি বড় কাগজের ওপর গোটা গোটা করে কিছু লিখলেন, তারপর সেটা তার মাথার ওপর টাঙিয়ে দিতে বললেন। এরপর থেকে যখন ছাত্র কিংবা ছাত্রীরা এসেছিলেন, তারা একটুখানি বসে ওই লেখাটি পড়ে আলটিমেটলি চলে গিয়েছিলেন, আর কেউ বিরক্ত করেননি ওনাকে। খাতায় লেখা ছিল যে অসুখ করেছে, ওষুধ হয়েছে খাওয়া, এবার আমার পাশে বসে করো একটু হাওয়া। তাহলেই ভাবুন। তো রেডিও বাংলানের .com-এ শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আজকে রসিক রবীন্দ্রনাথের কথা আপনার সঙ্গে শেয়ার করছি। এরকমই আরও অনেক ঘটনা আছে তার রসিকতা নিয়ে, সেরকমই আরও একটি ঘটনা আপনার সঙ্গে শেয়ার করবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, only on radiobanglanet.com।

টিনটিন থেকে ভাবতে ভাবতে হারানো সুর, চার চাকা থেকে দু চাকায় দূর বহু দূর, হাহাহো থেকে হারিয়ে যাওয়া গল্প, তোমার সময় মিলুক আমার সময়ের সঙ্গে। এভাবেই সোম থেকে শুক্র জুড়ে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরে, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ।

স্বনামধন্য সাহিত্যিক বনফুল বলাইচাঁদ মুখোপাধ্যায়, তার কথা তো আমরা প্রত্যেকেই জানি, তার লেখা আমরা প্রত্যেকেই পড়েছি, কিন্তু তিনি যে অত্যন্ত গুছিয়ে কথা বলতে পারতেন সেটা আমরা হয়তো অনেকেই জানি না। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। রসিক রবীন্দ্রনাথকে নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে। তো যে কথা বলছিলাম যে বনফুল বলাইচাঁদ মুখোপাধ্যায় তিনি অত্যন্ত গুছিয়ে বক্তৃতা রাখতে পারতেন। তো একবার এক সাহিত্য সভায় গুরুদেব গেছেন, রবীন্দ্রনাথ ঠাকুর পৌঁছেছেন, আর সেই সময় বক্তৃতা রাখছিলেন বলাইচাঁদ মুখোপাধ্যায়। তো একজন গুরুদেবকে বললেন যে দেখেছেন কি সুন্দর কথা বলছেন উনি। গুরুদেব প্রত্যুত্তরে বলেছিলেন, হ্যাঁ বলাই তো ওর নাম, বলাই তো ওর কাজ। এরকমই অদ্ভুত রসিকতা করতে পারতেন গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর। তো এরকমই আরও অনেক ঘটনা, অনেক গল্প আছে, এরকমই আরও একটি ঘটনা আপনার জন্য ওয়েট করবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: Magic. What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 Girls Football Team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে
3: মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পারদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান বাঙালির প্রাণ।

গুরুদেব বসে আছেন সকালবেলা। ইন দ্য মিন টাইম কয়েকজন অতিথি গুরুদেবের সঙ্গে দেখা করতে এসছেন, আর বিশ্বকবি তখন সবেমাত্র প্রাতরাশে একটা বড় গ্লাসে সবুজ রঙের এক শরবতে মুখ দিয়েছেন। আর সেই সময় অতিথিরা যারা ছিলেন তারা একটু উসখুস উসখুস করছিলেন। গুরুদেব তাদের মনের অবস্থা অনুমান করতে পেরে অতিথিদেরকেও সেই শরবত দিতে বললেন। কিছুক্ষণ পর অতিথিদের জন্য সেই শরবত এলো এবং সেই ওই শরবতে এই চুমুক দেওয়ার পরে অতিথিরা বুঝতে পারলেন যে কত বড় ভুল তারা করেছেন। অ্যাকচুয়ালি ওই শরবতটা ছিল উচ্ছের শরবত, ভাবুন একবার। তো রেডিও বাংলায় .com-এ আজকে ইচ্ছে ডানার আড্ডার আসরে রসিক রবিকে নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে। গুরুদেব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যে কত বড় একজন রসিক ছিলেন সে কথাই আপনার সঙ্গে শেয়ার করছি, আর ওনার রসিকতা সমৃদ্ধ অনেক গল্পও আপনার সঙ্গে শেয়ার করছি, আর সেটাই শেয়ার করতে থাকবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট .com।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ,

বিশ্বকবির স্নেহধন্য যে সমস্ত সাহিত্যিক ছিলেন তার মধ্যে বনফুল অন্যতম। তো একবার একটা ঘটনা ঘটেছে, বনফুল গেছেন গুরুদেবের বাড়িতে এবং গিয়ে দেখছেন যে তিনি যে চেয়ারটা এবং টেবিলটায় বসে লেখেন সেখানে যথেষ্ট কুঁজো হয়ে লিখতে হয়। তো তিনি জিজ্ঞেস করলেন গুরুদেবকে যে আপনি এরকম কুঁজো হয়ে লেখেন কেন? তখন গুরুদেব বললেন যে বয়স তো অনেক হলো, এই কলসিটাও প্রায় ফুরিয়ে এসছে, এই কলসিতে এরকম কুঁজো না করলে ভেতরের জল বেরোতে চায় না। তাহলেই ভাবুন। আর আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করছি গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের বেশ কিছু রসিকতার গল্প, যার পরে আমার জাস্ট একটা কথাই মনে হয়েছে যে অ্যাকচুয়ালি রবীন্দ্রনাথ ছিলেন একদম উঁচু দরের একজন রসিক। তো এই রসিক রবির কথা জেনে আপনার ঠিক কেমন লাগলো বলুন তো, জানান আমাকে। আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু radiobanglanet.com চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন radiobanglanet.com। টাটা।

রেডিও বাংলানেই ডট কমে আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়ে গেছে গান দরিয়া রাটা। প্রত্যেক দিনের মতো আজকেও কিন্তু এক ঘন্টার গান দরিয়া রাটা শুরু হয়েছে এবং রামেশ্বরম নিয়ে কথা বলছিলাম আগের দিনের রাটায়। আজকেও অনেক কিছু কথা বলার আছে, বেশ কিছু তথ্য দেওয়ার আছে, বেশ কিছু ঘুরতে যাওয়ার জায়গা এক্সপ্লোর করার আছে। তাই বেশি কথা বলবো না, একটা ছোট্টখাটো মিউজিক্যাল ব্রেক নিচ্ছি, তারপর ফিরছি রাটায়। শুনছেন রেডিও বাংলানেই ডট কম, মন যখন নিরুদ্দেশ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা.com এ শুভামির সঙ্গে আড্ডা জাংশনে।
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Etos services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. The Redspert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা কে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সব। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা .com এর ওয়েব তরঙ্গে।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে.কম এ মন যখন নিরুদ্দেশ।

0: তবে কেমন হতো তুমি বলো তো,
1: তুমি বলো,
0: না না তুমি বলো,
1: না তুমি বলো,
0: তুমি বলো,
1: তুমি বলো,
0: তুমি
1: তুমি বলো,
0: তুমি
1: তুমি

radiobanglane.com-এ তামিলনাড়ুর রামেশ্বরমের কথা বলছিলাম, এবং এখানে যদি আপনি ঘুরতে চান তাহলে এই যে পুণ্য ভূমিতে তীর্থ করতে গেলে কিছু কিছু বিষয় আমার মনে হয় জেনে রাখলে কোনো জায়গায় ঘুরতে যাওয়াটা খুব ভালো লাগে। যেমন ধরুন, কিছুদিন আগে আমরা ত্রিকূট পাহাড়ের গল্প বলছিলাম, এবং সেই ত্রিকূট পাহাড়ে কিন্তু আমি রীতিমতো ঘুরতে যাওয়ার আগে রিসার্চ করেছিলাম। একটু পড়াশোনা করলে, একটু যদি জেনে যাই এই জায়গাটার ইতিহাসের ব্যাপারে, তাহলে কিন্তু যখন আমরা চোখের সামনে ব্যাপারটা দেখছি তখন কিন্তু বেশি করে এনজয় করতে পারি। ঠিক সেই রকমই এই রামেশ্বরমের কিন্তু বলেছিলাম, যেখানে সব থেকে লম্বা একটি বারান্দা বা করিডোর আছে যেটা মন্দিরের লাগোয়া, এবং এটি নির্মাণ করেছিলেন রাজা মথুরা মালিঙ্গা সেতুপতি।

0: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।
1: ভেঙে যায় স্মৃতির শহর।

radiobanglani.com এ রামেশ্বরম নিয়ে কথা বলছিলাম এবং এখানে শিবের উপাসনা করা হয়, বিষ্ণুরও উপাসনা করা হয়। আর এখানে কথিত আছে পুরাণে নাকি যখন রামচন্দ্র সীতাকে উদ্ধার করার জন্য লঙ্কায় গেছিলেন, তার আগে তিনি যুদ্ধ জয়ের জন্য শিবের উপাসনা করেছিলেন এবং সেই উপাসনার ফলস্বরূপই এখানে শিবলিঙ্গ প্রতিস্থাপন করা হয় এবং তারপর থেকেই এই জ্যোতির্লিঙ্গ পুজো করা হয় এবং মানুষরা বিশ্বাস করে। তার সাথে সাথে একটা খুবই বৈশিষ্ট্যপূর্ণ কথা আছে যেটা অবশ্যই পুরাণের কথার সাথে জড়িত এবং মানুষের মনের মধ্যে এখনও সেটা বিশ্বাস তৈরি করে বা বিশ্বাস যোগায় বা বিশ্বাস বাড়ায়, যেটাই আপনি মনে করবেন।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

যারা রামচন্দ্রের গল্প শুনেছেন বা বিশ্বাস করেন, পুরাণে কথিত আছে, যেটা বলছিলাম, যে রাবণের সাথে যুদ্ধ করার আগে বা সীতাকে উদ্ধার করার আগে এখানে রামচন্দ্র তার বানর সেনাকে নিয়ে, হনুমানকে নিয়ে কিন্তু এখানে শিবের উপাসনা করেছিলেন। এবং এই যে মহাকাব্যিক যুদ্ধ ঘোষণাটা হয়েছিল শিবের উপাসনা করে, তারপর যে ভাসমান পাথর বা প্রবাল প্রাচীর দিয়ে লঙ্কায় যাওয়ার জন্য যে সেতু বন্ধনটা হয়েছিল, অর্থাৎ যেটা আমরা রাম সেতু নামে জানি বা পরিচিত আছে, অনেকেই মনে করেন বা মানুষের বিশ্বাস আছে এই যে রামেশ্বরম সেটা কিন্তু এই রাম সেতুরই কিছুটা অংশ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা.com এ শুভায়নীর সঙ্গে আড্ডা জাংশনে।
1: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনারাই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনারাইজ। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

radiobanglane.com এ আজকে রামেশ ফোরাম নিয়ে কথা বলছিলাম এবং গান্তুরিয়ার আড্ডার মাধ্যমে আমরা তামিলনাড়ু পৌঁছে গেছিলাম। অনেক পুরাণের কথা, অনেক রামচন্দ্রের ইতিহাসের কথা কিন্তু জেনেছি, কিন্তু ঘুরতে গেলে নতুন করে এক্সপ্লোর করতে ভালো লাগে। নতুন কিছু এক্সপ্লোর করলে প্লিজ আমার সাথে শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই আড্ডায় থাকতে হবে। এবং নতুন নতুন কোনো ঘুরতে যাওয়ার জায়গা গেলে বা ইনফরমেশন পেলে অবশ্যই আপনার সাথে শেয়ার করব। আর আমাকে ফলো করতে ভুলবেন না www.radiobanglane.com।

শুনছেন ইউকেরাকমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম। আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। তো আমরা প্রত্যেকেই আমাদের নিজেদের রূপ নিয়ে ভীষণ সচেতন, এবং এই রূপটাকে আরও বেশি সুন্দর করতে আমরা কিন্তু বারবারই কিছু না কিছু চেষ্টা করি, এবং মহিলারা তো অবশ্যই, পুরুষরাও কিন্তু এ ব্যাপারে পিছিয়ে নেই। তাই আজকের এই সময়ে দাঁড়িয়ে যে কালই হোক, সে গরমকালই হোক কিংবা শীতকালই হোক, যে কালই হোক সেই কাল মানেই ত্বকের একগাদা সমস্যা। আর তাই অতিরিক্ত সমস্যাকে আমরা খুব সহজে তাড়িয়ে দিতে পারি, তার একটাই কারণ, যত্ন নেওয়া। যদি ঠিকঠাক আমরা সেই ত্বকের যত্ন নিতে পারি তবেই কিন্তু গানটা সফল, ত্বকের যত্ন নিন। তো কথায় আছে, প্রতিটি মরশুমের ত্বকের সমস্যার সমাধান থাকে মরশুমি ফুল আর ফলে। কিন্তু ত্বকের কী সমস্যায় কোন ফুলের ব্যবহার করবেন তা বুঝবেন কীভাবে? এটাই আজকের স্পেশাল আড্ডা। তাই কোথাও যাবেন না, জুড়ে থাকুন সৌভিকের সঙ্গে আজকের এই স্পেশাল গান মুসাফিরের আড্ডায়। বলবো এমন কিছু ফলের কথা, যে ফল হয়তো আপনার বাড়িতেই আছে কিন্তু আপনি ব্যবহার করেন না, হয়তো অন্যভাবে ব্যবহার করেন কিন্তু ত্বকের জন্য ব্যবহার করেন না। গ্যারেন্টি দিচ্ছি সেই ফলটা ব্যবহার করলে আপনি কিন্তু ত্বকের জন্য 100% ফল পাবেন ভালোর দিকে। তাই জুড়ে থাকুন, ফিরে আসছি কয়েক গানের পর আজকের স্পেশাল আড্ডা ত্বক তাজা নিয়ে। এখন গান

0: আমাদের লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: আপনি শুনছেন রেডিও বাংলানেট.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

তো ব্যাক টু ব্যাক কয়েকটা গানের পর ফিরে এলাম আজকের এই স্পেশাল আড্ডা, গান মুসাফিরের আড্ডা নিয়ে। আমি শৌভিকার, আড্ডা চলছে আজকে ত্বক তাজা রাখার আসল উপায় কিন্তু ফল দিয়ে, আর ফল দিয়ে মানেই ফলাফল 100% গ্যারেন্টেড। আপনার বাড়িতে কিন্তু আছে শশা এবং রাখেনও প্রতিদিন। চোখের ক্লান্তি ভাব আর ডার্ক সার্কেল দূর করতে শশার ব্যবহারের কথা আমরা প্রায় সবাই জানি, কিন্তু ত্বকের পুষ্টি বাড়াতে শশা কুড়িয়ে তার মধ্যে দই আর ওটমিল মিশিয়ে মুখেও গলায় লাগিয়ে দিন। কী হবে? মিশ্রণটি শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন, ডেড স্কিন রিমুভ হয়ে ত্বকের জেল্লা বাড়াবে। তাই অবশ্যই শশাকে যারা একটু দূরে সরিয়ে রেখেছিলেন, আজ থেকে সেই শশাকে আরও আপন করে নেওয়ার পালা আপনার। আর আপনার যখন এই পালাটা জারি থাকবে, তখন সে কিন্তু মানে আপনার ত্বক নিঃশব্দে সেই শশাকেও আপন করে নেবে। আরেকটা ফলের কথা বলি, সেটাও কিন্তু আপনার খুব কাছাকাছি থাকে, সেটা হচ্ছে আপেল। মুখের চামড়ার ভাঁজ পড়ে গেছে, বয়স হয়েছে, হঠাৎ মনে হচ্ছে, আর এই সমস্যার কিন্তু প্রধান কার্যকরী কিন্তু আপেল। তাই শুষ্ক ত্বকের জন্য অর্ধেক আপেল বেটে তাতে হাফ চামচ লেবুর রস, সামান্য শশার রস আর একটি ডিমের কুসুম মিশিয়ে 20 মিনিট মুখে লাগিয়ে দেখুন। নিয়মিত এটি ব্যবহারে ত্বকের শুষ্কতা কমে আর্দ্রতা বজায় থাকবে আর ত্বক কোমল হবে। সঙ্গে থাকুন, ত্বকের যত্ন কিন্তু আমরা নিচ্ছি, আর তাই আমরা ফিরবো আবারও গানে। এখন গান

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর রাজা পরদেশী এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নাও সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশীর সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

স্টক তাজা উপায় নিয়ে আড্ডা চলছে আজকে গান মুসাফিরের আড্ডার সঙ্গে আছি আমি সৌভিকের সঙ্গে আছেন আপনারা। তোমরা একবার একটু পাকা আমের দিকে যাই, কারণ এখন যা সময়ে পাকা আম যদি কোথাও পাওয়া যায় সেই পাকা আম দিয়ে কিন্তু খুব সহজে কয়েকটা ভালো জিনিস করতে পারেন। আসলে পাকা আমে ভিটামিন সি এবং অ্যান্টি অক্সিডেন্ট পরিপূর্ণ থাকে, যা আপনার ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে কিন্তু সাহায্য করবে। এক চা চামচ পাকা আমের পাল্পের সঙ্গে এক চামচ টক দই আর এক চামচ মুলতানি মাটি মিশিয়ে মুখে গলায় মাখুন। 15-20 মিনিট রাখার পর মুখটা ধুয়ে ফেলুন। ত্বক হবে প্রাণবন্ত আর উজ্জ্বল শুধুমাত্র পাকা আমের ফলে। আর অবশ্যই ওই কয়েকটা জিনিস একটু মিশিয়ে নিতে পারলে আরও ভালো, মুলতানি মাটি এবং যেটা বললাম টক দই। তো আমরা কিন্তু আর যাই হোক না কেন একটা কথা বলে না, প্রথম দেখাতেই চোখ আটকে যাওয়ার ব্যাপার থাকে, আর সেই চোখ আটকে যাওয়ার আসল জেল্লা কিন্তু বেরিয়ে আসে ত্বক থেকে। তাই আমাদের ত্বককে ঠিকঠাক রাখতে এই কয়েকটা জিনিস তো একটু ব্যবহার করতেই হয়, তাহলেই কিন্তু কেল্লা ফতে। সঙ্গে থাকুন আর ফিরে আসছি আবারও আজকের এই স্পেশাল আড্ডা ত্বক তাজার খবর নিয়ে। এখন গান

তকতাজা নিয়ে ফিরে এলাম আমি সৌভিক, আর গান মুসাফিরের আজকের আড্ডা ইতিমধ্যেই জমে উঠেছে। কারণ ইতিমধ্যেই যা বুঝতে পারছি অনেকেই ডায়েরি এবং পেন নিয়ে বসে পড়ছেন। হ্যাঁ, অসুবিধা কিন্তু কিছু নেই, ভুলে গেলে এইটা কিন্তু সহজ পথ, সঙ্গে সঙ্গে এই কাজটা করে রাখবেন। তো যাই হোক, অনেকগুলো ব্যাপার নিয়ে বললাম, এবার একটু লেবুর কথা বলি। লেবু নিশ্চয়ই প্রত্যেকের বাড়িতেই থাকে কম বেশি। ত্বকের উজ্জ্বলতা বাড়াতে এবং অসম

রং ঠিক করতে লেবু কিন্তু ভীষণ উপকারী। একটি লেবু অর্ধেক করে কেটে প্রতিদিন যদি হাতের কনুই ও হাতের কালো দাগের ওপর হালকাভাবে ঘষে দেন, কালচে দাগ কিন্তু দূরে পালিয়ে যাবে এবং পাশাপাশি ব্রণের যে দাগ হালকা করতেও কিন্তু লেবু সমান উপকারী। এই যে পুরো ব্যাপারটা, এটা অবশ্যই আপনি আপনার ডাক্তারি পরামর্শও নিতে পারেন। সেটা আরও ভালো, যে পদ্ধতিগুলো আপনাদেরকে আমি শেয়ার করছি সেগুলো অবশ্যই ডাক্তারেরই বেশ কিছু পরামর্শ থেকেই গৃহীত, কিন্তু তবুও আপনার নিজের চেনা ফ্যামিলি ফিজিশিয়ান যদি থাকেন তার সঙ্গেও একটু পরামর্শ করতে পারেন যেটা কতটা গ্রহণযোগ্য, এবং আমি গ্যারেন্টি দিচ্ছি এটা 100% গ্যারেন্টেড। তাই ভয়ের কোনো ব্যাপারই নেই। ঘরোয়া উপায়ে ঘরে রাখা ফল দিয়ে যদি আপনার ত্বকে জেল্লা ফিরে আসে তাতে ক্ষতি কী? সঙ্গে থাকুন, আবার ফিরবো আজকের এই স্পেশাল আড্ডা ত্বক তাজা নিয়ে। এখন গান।

0: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।
1: কিছু কিছুরি করে কাছে এলাম, কানে কানে ভাব।

গান মুসাফিরের আড্ডা নিয়ে ফিরে এলাম আমি সৌভিক, শুনছেন গান মুসাফিরের আড্ডা শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। আর আড্ডা চলছে রেডিও বাংলা নেট ডট কম। এই মুহূর্তে গান মুসাফিরের আড্ডায় ত্বক তাজা করার আসল উপায় তো নিশ্চয়ই, অনেকের বাড়িতে ড্রাগন ফ্রুট আসে। এই ড্রাগন ফ্রুট কিন্তু খুব অসাধারণ একটা জিনিস, কারণ এর মধ্যে রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট আর ভিটামিন সি, যা কিন্তু ত্বকের দাগ ছোপ বলিরেখার সমস্যা খুব সহজে দূর করে দেয়। তাই ড্রাগন ফ্রুট পাল্পের সঙ্গে বেসন, গোলাপ জল আর একটু কাঁচা দুধ যদি মিশিয়ে ঘাড়ে এবং মুখে লাগিয়ে রাখুন, আপনি দেখবেন 20 মিনিটের জন্য, বেশি নয়, এরপর আঙুল দিয়ে মেসাজ করে জল দিয়ে ধুয়ে ফেলুন, পুরো সাফ পরিষ্কার। তো ড্রাগন ফ্রুট কিন্তু খুব উপকারী। আরেকটা ফলের খবর দেবো যেটা দিয়ে আজকের এই শো শেষ করবো, সেটাও কিন্তু খুব উপকারী এবং অনেকের বাড়িতেই থাকে, সেটা হচ্ছে পাকা পেঁপে। এইবার নিশ্চয়ই আপনার মনের মধ্যে সেই কিউরিওসিটিটা হচ্ছে পাকা পেঁপে তাহলে কী কাজ করে। গরমের এই এক ফল আপনার ত্বককে হাইড্রেটেড রাখতে সাহায্য করবে। এক কাপ পাকা পেঁপের পাল্প নিন, এর মধ্যে 1 চা চামচ দুধ, কাঁচা দুধ, এবং 2 চামচ মধু মিশিয়ে নিন। মুখ ও গলায় মেখে 30 মিনিট পর ঠান্ডা জলে জাস্ট ধুয়ে ফেলুন, ত্বক মসৃণ এবং কোমল হবে। আমাদের আড্ডা আজ এই পর্যন্তই, কেমন লাগলো 4447503965712 তে সৌভিককে জানাতে ভুলবেন না। আর এভাবেই প্রতিদিন সোম থেকে শুক্র গান মুসাফির সৌভিককে শুনতে ভুলবেন না। আর এভাবেই জুড়ে থাকুন রেডিও বাংলা নেট ডট কমে। রেডিও বাংলা নেট ডট কম মন যখন নিরুদ্দেশ। আজ আসি আগামীকাল আবারও, টাটা।

আমাদের জীবনে এমন কোনো বন্ধু আছে যাদের সঙ্গে আমরা অনেকটা ভালো সময় এবং অনেকটা খারাপ সময় অতিবাহিত করি। কোনো ডিসিশন নেওয়ার হলে আমরা বলি তুই বল, না হলে আমিই বলছি, সে বলে না তুই বল। মানে ডিসিশন নেওয়ার সময় হোক কিংবা কোনো ভালো আলোচনা করার জন্য হোক, আপনার থেকে সে অ্যাডভাইস নেয় কিংবা আপনি তার থেকে অ্যাডভাইস নেন। সে যদি অ্যাডভাইস না দেন তখন নিজের অ্যাডভাইসগুলি তাকে শোনাতে ইচ্ছে করে বা তার সঙ্গে শেয়ার করতে ইচ্ছে করে। আমি জানি এরকম ফ্রেন্ড বা এরকম কোনো মানুষ আপনার জীবনেও ডেফিনেটলি আছে। থাকলে চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান তার কিছু স্পেশাল গল্প +447503965712-তে। ফিরছি পরপর তিনটে গানের পর, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নিউজ.কম এ। মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060, আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co।

0: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।
1: আমার ভিন দেশি তারা

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.radiobanglanet.com আর আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলা নেট। আমাদের সকলের এমন কিছু বন্ধু থাকে যাদের সঙ্গে আমাদের খুনসুটিটাও অনেকটা বেশি পরিমাণে হয়, যাদের সঙ্গে আমরা প্রাণ খুলে ঝগড়া করতে পারি, মন খুলে হাসতে পারি এবং কাঁদতেও পারি। সেই সমস্ত মানুষ যদি আপনার জীবনে থেকে থাকে তাহলে আমি বলবো তাদেরকে আগলে রাখুন। পরের কয়েকটা গান আপনার সেই মানুষটার জন্য যার সঙ্গে আপনি অনেকটা সময় কাটান। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং। ফিরছি আরও কয়েকটা গানের পর।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। যে সমস্ত মানুষেরা আমাদেরকে আমাদের ভালো সময় এবং খারাপ সময় দুটো সময় প্রোটেক্ট করে এবং আমাদের জন্য তারা সময় বের করে, সেই সমস্ত মানুষগুলো না আলাদাই ভালোবাসার মানুষ হিসেবে আমাদের জীবনে থেকে যায়। অনেক সময় এরকম হয় সেই সমস্ত স্পেশাল মানুষগুলো কোনো একটাভাবে হারিয়ে যায় বা তাদের সঙ্গে ডিসকানেক্টেড হয়ে যাই আমরা। নয় সে অন্য শহরে রয়েছে, নয় সে অন্য দেশে রয়েছে। আমি জানি এরকম অনেক মানুষ আছে যারা আপনার থেকে অনেকটা দিন দূরে ডিসকানেক্টেড হয়ে গেছে, কিন্তু একটা সময় ভীষণ কাছের ছিল। এরকম যদি কোনো মানুষ থেকে থাকে যাকে আপনি মেসেজ দিতে চাইছেন, তাহলে আমাকে চটপট হোয়াটসঅ্যাপ করুন +447503965712। আপনার মনের গোপন কথা বা স্পেশাল কথা পৌঁছে দেবো তার কাছে। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং। ফিরছি আরও কয়েকটা গানের পরে।

0: আপনি কি এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে
1: গান গাইতে বুঝি মনে মনে হয়ে গেল?
0: আপনি কি এনারাই আর ইন্ডিয়াতে

www.gharajaparadesi.labdesi.in। বাংলির অন্যতম ঠিকানা।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা .com-এ। মন যখন নিরুদ্দেশ, মন না সত্যি মাঝে মাঝে নিরুদ্দেশ হয়ে যায় কিছু কিছু মানুষের কথা মনে করে, কারণ সেই সময়ের মেমোরিজটা আমাদের কাছে এত স্ট্রং এখনও। হয়তো সেই মেমোরিজটা আমরা রিকল করতে পারি কিন্তু সময়টা আর কাটাতে পারি না। এরকম মানুষ ডেফিনেটলি আমার জীবনে এবং আপনার জীবনেও আছে, তাদেরকে আপনি মিস করছেন আমি জানি। তাদের জন্য কোনো বিশেষ মেসেজ যদি দেওয়ার থাকে তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করুন +447503965712। কে বলতে পারে এই বিশেষ মেসেজটা তার কাছে পৌঁছে যাচ্ছে? আসলে জানেন তো, যে কোনো কিছুই মনের বিশ্বাস। আপনি যদি বিশ্বাস করে আপনার সেই হারিয়ে যাওয়া মানুষটার উদ্দেশ্যে ইউনিভার্সে কিছু একটা মেসেজ পাঠান, কোনো না কোনোভাবে তার সঙ্গে কানেক্টেড হবে বা তার কাছে গিয়ে পৌঁছবে। এটা আমার বিশ্বাস, এটা ইউনিভার্সের প্রতি আস্থা রেখে আমি বলছি। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং, ফিরছি আরও কয়েকটা গানের পরে।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি ডট কমে, মন যখন নিরুদ্দেশ। এই যে আপনার সঙ্গে আমার যে বন্ডিংটা, যে ভালোবাসাটা, কারণ প্রত্যেকটা দিন আপনি আমাকে মন দিয়ে শোনেন আর আমি আপনার সঙ্গে প্রাণ খুলে কথা বলি, এই বন্ডিংটা কিন্তু চিরস্থায়ী হয়ে গিয়েছে। তুই না মুই, আপনি না আমি, মানে এই বন্ডিংটা যেন আজীবন অটুট থাকে, সেটাই আমার বিশ্বাস এবং আশা করি সেটা থাকবেও। তাহলে দেরি কেন, চটপট আমাকে শেয়ার করুন আপনার মনের যাবতীয় কথা, +447503965712। আজকের মতো এখানেই টাটা, কাল আবার আসবো নতুন কোনো আড্ডা নিয়ে, নতুন কোনো গপ্প নিয়ে। শুনতে থাকুন রেডিও বাংলানিট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

মাঝে মাছ, শেষে মিষ্টি, আগের পাতে তেত, ভেতরে ভেতরে সে তো রয়ে গেছে ভেত। বাঙালির এই মৎস্য প্রীতির কথা সকলেই জানে, আর মাছে ভাতে বাঙালি এমন কথা তো সব সময় শোনা যায়। আর সেই যে নানা রকমের মাছ যা বাঙালির রসনাকে তৃপ্ত করে আসছে, সেই সব নানা রকমের মাছের পদ অবশ্যই থাকে বাঙালির দৈনন্দিন মেনুতে। আর সেখানেই নানা রকমের মাছ আর তা দিয়ে তৈরি নানা রকমের পদ, আর সেই জন্যই মাছকে ঝালে ঝোলে অম্বলে সব রকম ভাবেই কিন্তু পাওয়া যায়। আর সেই নানা রকমের মাছের স্বাদও কিন্তু ভিন্ন ভিন্ন। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আর আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলবো এমনই এক মাছ নিয়ে যার স্বাদ আর গন্ধ সত্যি অতুলনীয়, আর তাকে মৎস্যপ্রেমীরা বেশ যত্ন করে আদর করে বলে থাকেন উত্তরের ইলিশ। সেই মাছের কথা শেয়ার করব আপনার সঙ্গে আমাদের আজকের পপকর্নে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

মৎস্যপ্রেমী বাঙালির পাতে স্থান করে নিয়েছে নানা রকমের মাছ। তবে তার মধ্যে ইলিশ মাছের সঙ্গে বাঙালির এক অদ্ভুত আবেগ জড়িয়ে রয়েছে। স্বাদে গন্ধে অতুলনীয় ইলিশ মাছ, এ কথার বলার অপেক্ষা রাখে না। তবে খাদ্যপ্রেমীদের তত্ত্ব বলে যে এমন একাধিক মাছ রয়েছে যাদের স্বাদ আর গন্ধ সত্যি অসাধারণ, হয়তো তারা সেভাবে প্রচার পায় না। এমনই এক মাছ যাকে আদর করে বলা হয় উত্তরের ইলিশ, বরলি মাছ। আর সেই মাছের গল্প নিয়েই আজ আমরা কথা বলছি পপকর্নে। শুনছেন রেডিও বাংলানেট.কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই যে বরলি মাছ নিয়ে কথা বলছি, সেই মাছের যদি আমরা সাইজের কথা বলি, সে হিসেবে কিন্তু ইলিশের থেকে এই মাছ অনেক ছোট, কিন্তু স্বাদ আর গন্ধ মন জয় করে নিতে পারে এই জলের রূপলি সুন্দরীরা। সেই বরলি মাছ যার সঙ্গে ইলিশ মাছের অনেকটা মিলও রয়েছে, ইলিশ মাছের মতোই এরাও কিন্তু ঝাঁক বেঁধে স্রোতের উল্টো দিকে চলে। তবে কোথায় পাওয়া যায় সেই মাছ জানবো সেই সব গল্প, তবে সবকিছুই থাকছে গানের ওপারে। ফিরে আসছি পরপর দুটো গান শুনে, আমি আপনার বন্ধু অনামিকা। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম, মন যখন নিরুদ্দেশ।

উত্তরবঙ্গ বললেই মনে পড়ে কাঞ্চনজঙ্ঘা, অভয়ারণ্য আর তিস্তা। আর তার সঙ্গে এক যোগে অনেকেই যে নামটা উচ্চারণ করে থাকেন সেটি হল উত্তরবঙ্গের নদীর রূপলী শস্য বরলি মাছ। ভালোবেসে অনেকেই যার নাম রেখেছেন উত্তরের ইলিশ, সেই বরলি মাছ নিয়ে আমরা আজ কথা বলছি পপকর্নে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমরা আজকে এই যে আমাদের পপকর্নে বরলি মাছ নিয়ে কথা বলছি, তার স্বাদ আর গন্ধ সত্যি অতুলনীয়। আর এই যে বরলি মাছ, তার স্বাদে বাঙালি কিন্তু একেবারে কাত। সর্ষে দিয়ে বরলি মাছের পাতুরি হোক কিংবা কাঁচা লঙ্কা দিয়ে পাতলা ঝোল, সব কিছুর স্বাদই কিন্তু একেবারে জিভে জল এনে দিতে পারে। আর সেই বরলি মাছ বলা হয় যে তিস্তার বরলি সবচেয়ে সেরা, এমনটাই ভোজন রসিকরা মনে করেন। তবে তোর্ষার বরলিও কিন্তু স্বাদে গন্ধে দুর্দান্ত। যদিও তিস্তায় বেশি পাওয়া যায় বরলি মাছ, তবে এই তিস্তা ছাড়াও তোর্ষা, রায়ডাক, বালাসন, কালজানিতেও কিন্তু পাওয়া যায় এই বরলি মাছ। এই বরলি মাছের গল্প নিয়ে আমরা ফিরছি, তবে একটা ছোট্ট বিরতি ওপারে নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, তারপর আবার ফিরছি পপকর্ন নিয়ে। আমি আপনার বন্ধু অনামিকা, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভামির সঙ্গে আড্ডা জাংশনে।
1: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।
2: ক্যাপিটাল ক্যাপিটাল বলে কই থেকে? আমি তো এক পয়সাও ঠেকাই নাই।
3: শুনলাম ওই ছোট বউ নাকি গাঁয়ের গহনা বিচার টাকা দিছে চন্দনের হাতে।
4: জিগাওরে জিগাওরে, কিসের টাকায় ব্যবসা হয়েছে, দোকান হয়েছে, কোথেকে ক্যাপিটাল আইলো? জিগাওরে ব্যবসা করব, ব্যবসা অত সোজা নাকি, সোজা নাকি? জিগাওরে
5: জামিলি, জামিলির কথা কো জামিলি।
6: সে কি নাম
5: তুমি?
4: এটা রে
5: তামাশা
4: কি করছো এই বাড়ির আশীর্বাদী গয়না দিয়া? জবাব দাও।
7: ইসে বাবা,
8: ওগো শুনছো,
4: বংশমর্যাদা বুঝো, অর্থ বুঝো এই কথাটার, বংশমর্যাদা,
7: বংশমর্যাদা, হহ বংশমর্যাদা।
4: হা ঘরের মাইয়া
7: হাগর, সিসি হাগর হাগর হাগর হাগর হাগর।
4: দাদা বৌঠান অনেক অনেক ভাগ্য করে আইছিলেন, তাই দেহ রাখছেন ওই পারে, তাই তোমার মতো মাইয়া মানুষ দেখে যাইতে হয় নাই।
7: সিসি হাগর হাগর হাগর হাগর।
4: তুমি এক বিহা মাইয়া শ্বশুর কুলে কালি দিয়া বংশের নামে নাম ডুবাইয়া অহ নাই তো বুক ফুলাইয়া দোকান খুলিয়া ব্যবসা করতেছি।
7: কানে ঢুকছে বাপের কথা? বাপের কথা, বাপের কথা, বাপের কথা।
4: ছোট লোকের বেটি তোরে খড়ম পিঠা কইয়া আমি
5: স্বামী
4: থাউকা আইস থাউ।
9: একটা সময় ছিল যখন উত্তরবঙ্গের পাহাড়ি নদীর অববাহিকায় যারা বাস করেন তারাই একমাত্র এই মাছ খেতেন, কিন্তু তার স্বাদ আর গন্ধের জন্য এখন তার এতটাই চাহিদা বেড়েছে সেই অনুযায়ী কিন্তু যোগান দেওয়া যাচ্ছে না। আর স্বাদে গন্ধে অতুলনীয় যেই মাছ যাকে আদর করে অনেকেই উত্তরের ইলিশ বলে থাকেন, সেই বোরলি মাছ নিয়েই আমরা আজ কথা বলছি পপকর্নে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা যে বোরলি মাছ নিয়ে কথা বলছি, এই বোরলি মাছকে উত্তরবঙ্গের পাহাড়ি নদীগুলোতেই বেশি পাওয়া যায়, কারণ এদের বাঁচার জন্য অক্সিজেন বেশি প্রয়োজন। যেহেতু এই ধরনের নদীগুলোতে অক্সিজেন বেশি পাওয়া যায়, তাই শুধুমাত্র এই নদীগুলোতেই এই বোরলি মাছকে পাওয়া যায়। আর মৎস্যজীবীরা বলেন এই মাছ ভীষণ সুখী মাছ, তাই প্রবাহমান যে টলটলে পরিষ্কার পাহাড়ি নদীর জল, সেই জল ছাড়া এরা বাঁচে না। জল যদি একটু নোংরা হয়ে যায় তাহলে বোরলি মাছ আর পাওয়া যায় না। এমনটাই বোরলি মাছ, যার স্বাদ আর গন্ধের কথা ভেবে অনেক মানুষই আছেন যারা এই বোরলি মাছকে অবশ্যই খেতে চান। আর যারা উত্তরবঙ্গে বেড়াতে যান তারা একবার এই মাছটা অবশ্যই ট্রাই করতে চান। আর সেই বোরলি মাছের গল্প নিয়ে আজ আমরা রয়েছি পপকর্নে। আমাদের আড্ডা জারি থাকবে, তবে ফিরে আসছি পরপর দুটো গানের ওপারে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো সৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মেঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
0: কথায় কথায়, কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় একবার বলেছিলেন, উত্তরবঙ্গ বলতেই বরলির কথা মনে পড়ে। বরলি মাছ, যার স্বাদ আর গন্ধ সত্যি অতুলনীয়, যাকে অনেকেই আদর করে উত্তরের ইলিশ বলে থাকেন, সেই বরলি মাছ নিয়ে আমরা আজ কথা বলছি পপকর্নে। শুনছেন রেডিও বাংলানেট.কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আর আমাদের আজকের পপকর্নে আমরা যে বরলি মাছ নিয়ে কথা বলছি, যদিও আকারের দিক দিয়ে চিন্তা করলে ইলিশের থেকে অনেকটাই ছোট এই বরলি মাছ, 3-4 ইঞ্চি। আর এই যে বরলি মাছ, তার সঙ্গে ইলিশ মাছের কোথায় মিল রয়েছে সেটা হলো, ইলিশ মাছের মতো বরলি মাছ কিন্তু জলে ঝাঁক বেঁধে চলে আর স্রোতের উল্টো দিকে চলে, আর যদি কোথাও বাধাপ্রাপ্ত হয় তাহলে মুখ ফিরিয়ে নেয়। যদিও এখন বরলি মাছ অনেকটাই কম পাওয়া যায়, যার জন্য বিকল্প চাষের ব্যবস্থা করা হচ্ছে, তবে ওই যে দুধের স্বাদ ঘোলে মেটানো, আসল বরলির যে স্বাদ তার ধারে কাছেও আসে না এই মাছ। এই বরলি মাছ নিয়ে গল্প করতে করতেই আমাদের আজকের মতো পপকর্নের আড্ডা থামানোর সময় হয়ে গিয়েছে, কারণ ঘড়ি বলছে অনামিকাকে বিদায় নিতে হবে। তবে কথা দিচ্ছি, আজকের মতো চলে গেলেও আগামীকাল থেকে একই সময় আবার চলে আসবো পপকর্ন নিয়ে আপনার সঙ্গে জমিয়ে আড্ডা দিতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম। মু যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

0: কি এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। কি তৈরি তো ব্যাগট্যাগ গুছিয়ে নিন এবার?
3: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethoservices.com.

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: কতজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি। শুনতে ভুলবেন না প্রবাসী মন, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

তারপরে কেটে গেল মাস চার, ফিউজ ফলেছে কত ফিউচার, বন্ধুরা পার্টস তুলে একে ওকে তাকে তোলে, বন্ধুরা পার্টস তুলে একে ওকে তাকে তোলে, আমার প্রাণটা।

পরে ক্লাস হতো হেঁদুয়ায়, আমি কিংবা চাঙুয়ায়, একদিন কাকে দেখে আমাকে সাইডে রেখে, একদিন কাকে দেখে আমাকে সাইডে রেখে সজোরে সে হাঁটা দিল।

0: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।
1: চুপি চুপি রাত নেমে আসে আকাশে, গুটি গুটি চাঁদ এসে পাশে বসে,

0: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে
1: শুনছেন radiobanglanet.com বাংলার গান, বাঙালির প্রাণ।

কিছু কিছু মানুষের ছবি দেখলেই এবং তাদের কথা শুনলেই মনে হয় তারা অত্যন্ত সিরিয়াস, অত্যন্ত গুরুগম্ভীর, কিন্তু অ্যাকচুয়ালি যে তারা একদম রসিক শিরোমণি সেটা কিন্তু আমরা কল্পনাও করতে পারি না। তো রেডিও বাংলানের ডটকমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর এই যে গৌরচন্দ্রিকাটা একটু আগে আপনার সঙ্গে করলাম, আগে হ্যাঁ রবীন্দ্রনাথ ঠাকুর, তো রবীন্দ্রনাথ ঠাকুরের দিকে তাকালে বিশ্বকবি গুরুদেবের কথা মাথায় আসলেই মনে হয় যে উনি প্রচণ্ড সিরিয়াস এবং অত্যন্ত রাশভারী ব্যক্তিত্ব, সেটা তো বটেই। কিন্তু তার সঙ্গে ওনার আরও একটা দিক কিন্তু ছিল, তিনি ছিলেন অত্যন্ত একজন সূক্ষ্ম মানের রসিক। তো আজকে রসিক রবীন্দ্রনাথের কিছু গল্পের কথা, কিছু ঘটনার কথা আপনার সঙ্গে শেয়ার করব আমি গৌরব আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে, কিন্তু সবই করব একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট .com।

আমাদের লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

আমেরিকায় আমেরিকায় মোমবাতি সে বড় হয়ে বলছে উইলসন জনসন হাতে নিয়ে মেগাটন কি ভাবছে ভিয়েতনাম এখনো কলম্বাস দিনগুলো ভেঙে ভেঙে চলছে আমেরিকা আমেরিকায় মোমবাতি সে বরফে গলছে এদিকে ট্রাউট মাছে ভরে গেল বিপাশা জেলা কৃষি ব্যাপার বেশ কৃষি আমি আগন্তুক

মাঝখানে গোটা দুই স্টেডিয়ামে ফুটবল নেই, সাহারার দুপুরেতে কেন গায়ে কম্বল নেই, আলফের চুড়োতে উট পাখি উঠে।

0: লোকে গে লিপস্টিক কোন ফাঁকে কোথায় যে লাগছে, দুজোড়া দুষ্ট চোখ লক্ষ্মীতি হয়ে রাত জাগছে। নোডিয়া নট দ্যাট এক্সপ্রেশন, এতদিনে বনলতা ভুলে গেছে কোথায় ছিলাম। হিয়ার আই অ্যাম, আমি আগন্তুক, আমি বার্তা দিলাম, কঠিন অঙ্ক এক কষ্টে দিলাম। এ প্লাস বি হোল, না নাও এ প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু কার্ল ইটস স্কোয়ার।
1: তো একবার গুরুদেবের একটু শরীর খারাপ হয়েছে, মানে একটু জ্বর এরকম টাইপের কিছু একটা হয়েছিল, আর তখন তিনি শান্তিনিকেতনে অবস্থান করছেন। সেই সময় বেশ কয়েকজন ছাত্রছাত্রী ওনাকে দেখতে এসেছিলেন, তবে একবারে দেখতে আসেননি, পালা করে। আর ব্যাপারটা এতটাই গুরুতর বিরক্তিকর পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে গুরুদেব ভাবলেন কিছু একটা করতে তো হবে, এবং তিনি একটি কাজ করলেন। তিনি একটি বড় কাগজের ওপর গোটা গোটা করে কিছু লিখলেন, তারপর সেটা তার মাথার ওপর টাঙিয়ে দিতে বললেন। এরপর থেকে যখন ছাত্র কিংবা ছাত্রীরা এসেছিলেন, তারা একটুখানি বসে ওই লেখাটি পড়ে আলটিমেটলি চলে গিয়েছিলেন, আর কেউ বিরক্ত করেননি ওনাকে। খাতায় লেখা ছিল যে অসুখ করেছে, ওষুধ হয়েছে খাওয়া, এবার আমার পাশে বসে করো একটু হাওয়া। তাহলেই ভাবুন। তো রেডিও বাংলানের ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আজকে রসিক রবীন্দ্রনাথের কথা আপনার সঙ্গে শেয়ার করছি। এরকমই আরও অনেক ঘটনা আছে তার রসিকতা নিয়ে, সেরকমই আরও একটি ঘটনা আপনার সঙ্গে শেয়ার করব একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

টিনটিন থেকে ভাবতে ভাবতে হারানো সুর, চার চাকা থেকে দু চাকায় দূর বহু দূর, হাহা থেকে হারিয়ে যাওয়া গল্প, তোমার সময় মিলুক আমার সময়ের সঙ্গে। এভাবেই সোম থেকে শুক্র জুড়ে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরে, শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ।

স্বনামধন্য সাহিত্যিক বনফুল বলাইচাঁদ মুখোপাধ্যায়, তার কথা তো আমরা প্রত্যেকেই জানি, তার লেখা আমরা প্রত্যেকেই পড়েছি, কিন্তু তিনি যে অত্যন্ত গুছিয়ে কথা বলতে পারতেন সেটা আমরা হয়তো অনেকেই জানি না। তো রেডিও বাংলানেট .com-এ শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। রসিক রবীন্দ্রনাথকে নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে। তো যে কথা বলছিলাম যে বনফুল বলাইচাঁদ মুখোপাধ্যায় তিনি অত্যন্ত গুছিয়ে বক্তৃতা রাখতে পারতেন। তো একবার এক সাহিত্য সভায় গুরুদেব গেছেন, রবীন্দ্রনাথ ঠাকুর পৌঁছেছেন, আর সেই সময় বক্তৃতা রাখছিলেন বলাইচাঁদ মুখোপাধ্যায়। তো একজন গুরুদেবকে বললেন যে দেখেছেন কি সুন্দর কথা বলছেন উনি। গুরুদেব প্রত্যুত্তরে বলেছিলেন, হ্যাঁ বলাই তো ওর নাম, বলাই তো ওর কাজ। এরকমই অদ্ভুত রসিকতা করতে পারতেন গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর। তো এরকমই আরও অনেক ঘটনা, অনেক গল্প আছে, এরকমই আরও একটি ঘটনা আপনার জন্য ওয়েট করবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট .com।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে
3: মনের মতো ফার্নিশিং আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পারদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন radiobanglanet.com, বাংলার গান বাঙালির প্রাণ।

গুরুদেব বসে আছেন সকালবেলা। ইন দ্য মিন টাইম কয়েকজন অতিথি গুরুদেবের সঙ্গে দেখা করতে এসছেন, আর বিশ্বকবি তখন সবেমাত্র প্রাতরাশে একটা বড় গ্লাসে সবুজ রঙের এক শরবতে মুখ দিয়েছেন। আর সেই সময় অতিথিরা যারা ছিলেন তারা একটু উসখুস উসখুস করছিলেন। গুরুদেব তাদের মনের অবস্থা অনুমান করতে পেরে অতিথিদেরকেও সেই শরবত দিতে বললেন। কিছুক্ষণ পর অতিথিদের জন্য সেই শরবত এলো এবং সেই ওই শরবতে এই চুমুক দেওয়ার পরে অতিথিরা বুঝতে পারলেন যে কত বড় ভুল তারা করেছেন। অ্যাকচুয়ালি ওই শরবতটা ছিল উচ্ছের শরবত, ভাবুন একবার। তো রেডিও বাংলানে ডট কমে আজকে ইচ্ছে ডানার আড্ডার আসরে রসিক রবিকে নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে। গুরুদেব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যে কত বড় একজন রসিক ছিলেন সে কথাই আপনার সঙ্গে শেয়ার করছি, আর ওনার রসিকতা সমৃদ্ধ অনেক গল্প আপনার সঙ্গে শেয়ার করছি, আর সেটাই শেয়ার করতে থাকবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

বিশ্বকবির স্নেহধন্য যে সমস্ত সাহিত্যিক ছিলেন তার মধ্যে বনফুল অন্যতম। তো একবার একটা ঘটনা ঘটেছে, বনফুল গেছেন গুরুদেবের বাড়িতে এবং গিয়ে দেখছেন যে তিনি যে চেয়ারটা এবং টেবিলটায় বসে লেখেন সেখানে যথেষ্ট কুঁজো হয়ে লিখতে হয়। তো তিনি জিজ্ঞেস করলেন গুরুদেবকে যে আপনি এরকম কুঁজো হয়ে লেখেন কেন? তখন গুরুদেব বললেন যে বয়স তো অনেক হলো, এই কলসিটাও প্রায় ফুরিয়ে এসছে, এই কলসিতে এরকম কুঁজো না করলে ভেতরের জল বেরোতে চায় না। তাহলেই ভাবুন ভাবুন। আর আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করছি গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের বেশ কিছু রসিকতার গল্প, যার পরে আমার জাস্ট একটা কথাই মনে হয়েছে যে অ্যাকচুয়ালি রবীন্দ্রনাথ ছিলেন একদম উঁচু দরের একজন রসিক। তো এই রসিক রবির কথা জেনে আপনার ঠিক কেমন লাগলো বলুন তো, জানান আমাকে। আমাকে মেল করুন idea@radiobanglanet.com আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু radiobanglanet.com চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন radiobanglanet.com। টাটা।

রেডিও বাংলা নেই ডট কমে আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়ে গেছে গান দুরিয়া রাটা। প্রত্যেক দিনের মতো আজকেও কিন্তু এক ঘন্টার গান দুরিয়া রাটা শুরু হয়েছে এবং রামেশ্বরম নিয়ে কথা বলছিলাম আগের দিনের রাটায়। আজকেও অনেক কিছু কথা বলার আছে, বেশ কিছু তথ্য দেওয়ার আছে, বেশ কিছু ঘুরতে যাওয়ার জায়গা এক্সপ্লোর করার আছে। তাই বেশি কথা বলবো না, একটা ছোট্টখাটো মিউজিক্যাল ব্রেক নিচ্ছি, তারপর ফিরছি রাটায়। শুনছেন রেডিও বাংলা নেই ডট কম, মন যখন নিরুদ্দেশ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কম এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethoservices.com.
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা, তাকে ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে।

রেডিও বাংলানি ডট কম এ রামেশ্বরম নিয়ে কথা বলছিলাম এবং এখানে শিবের উপাসনা করা হয়, বিষ্ণুরও উপাসনা করা হয়। আর এখানে কথিত আছে পুরাণে নাকি যখন রামচন্দ্র সীতাকে উদ্ধার করার জন্য লঙ্কায় গেছিলেন, তার আগে তিনি যুদ্ধ জয়ের জন্য শিবের উপাসনা করেছিলেন এবং সেই উপাসনার ফলস্বরূপই এখানে শিবলিঙ্গ প্রতিস্থাপন করা হয় এবং তারপর থেকেই এই জ্যোতির্লিঙ্গ পুজো করা হয় এবং মানুষরা বিশ্বাস করে। তার সাথে সাথে একটা খুবই বৈশিষ্ট্যপূর্ণ কথা আছে যেটা অবশ্যই পুরাণের কথার সাথে জড়িত এবং মানুষের মনের মধ্যে এখনও সেটা বিশ্বাস তৈরি করে বা বিশ্বাস যোগায় বা বিশ্বাস বাড়ায়, যেটাই আপনি মনে করবেন।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

রেডিওবাংলানে.কমে রামেশ্বরম নিয়ে কথা বলছি এবং রামেশ্বরমের সাথে পুরাণের অনেক যোগাযোগ আছে। যারা রামচন্দ্রের গল্প শুনেছেন বা বিশ্বাস করেন, পুরাণে কথিত আছে, যেটা বলছিলাম, যে রাবণের সাথে যুদ্ধ করার আগে বা সীতাকে উদ্ধার করার আগে এখানে রামচন্দ্র তার বানর সেনাকে নিয়ে, হনুমানকে নিয়ে কিন্তু এখানে শিবের উপাসনা করেছিলেন। এবং এই যে মহাকাব্যিক যুদ্ধ ঘোষণাটা হয়েছিল শিবের উপাসনা করে, তারপর যে ভাসমান পাথর বা প্রবাল প্রাচীর দিয়ে লঙ্কায় যাওয়ার জন্য যে সেতু বন্ধনটা হয়েছিল, অর্থাৎ যেটা আমরা রাম সেতু নামে জানি বা পরিচিত আছে, অনেকেই মনে করেন বা মানুষের বিশ্বাস আছে এই যে রামেশ্বরম সেটা কিন্তু এই রাম সেতুরই কিছুটা অংশ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলানেট .com, বাংলার গান, বাঙালির প্রাণ।

রেডিওবাংলানে.কমে আজকে রামেশ্বরম নিয়ে কথা বলছিলাম এবং গান্তুরিয়ার আড্ডার মাধ্যমে আমরা তামিলনাড়ু পৌঁছে গেছিলাম। অনেক পুরাণের কথা, অনেক রামচন্দ্রের ইতিহাসের কথা কিন্তু জেনেছি, কিন্তু ঘুরতে গেলে নতুন করে এক্সপ্লোর করতে ভালো লাগে। নতুন কিছু এক্সপ্লোর করলে প্লিজ আমার সাথে শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই আড্ডায় থাকতে হবে। এবং নতুন নতুন কোনো ঘুরতে যাওয়ার জায়গা গেলে বা ইনফরমেশন পেলে অবশ্যই আপনার সাথে শেয়ার করব। আর আমাকে ফলো করতে ভুলবেন না www.radiobanglane.com।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম। আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। তো আমরা প্রত্যেকেই আমাদের নিজেদের রূপ নিয়ে ভীষণ সচেতন, এবং এই রূপটাকে আরও বেশি সুন্দর করতে আমরা কিন্তু বারবারই কিছু না কিছু চেষ্টা করি, এবং মহিলারা তো অবশ্যই, পুরুষরাও কিন্তু এ ব্যাপারে পিছিয়ে নেই। তাই আজকের এই সময়ে দাঁড়িয়ে যে কালই হোক, সে গরমকালই হোক কিংবা শীতকালই হোক, যে কালই হোক, সেই কাল মানেই ত্বকের এক গাদা সমস্যা। আর তাই অতিরিক্ত সমস্যাকে আমরা খুব সহজে তাড়িয়ে দিতে পারি, তার একটাই কারণ, যত্ন নেওয়া। যদি ঠিকঠাক আমরা সেই ত্বকের যত্ন নিতে পারি, তবেই কিন্তু গানটা সফল। ত্বকের যত্ন নিন। তো কথায় আছে, প্রতিটি মরশুমের ত্বকের সমস্যার সমাধান থাকে মরশুমি ফুল আর ফলে। কিন্তু ত্বকের কী সমস্যায় কোন ফুলের ব্যবহার করবেন তা বুঝবেন কীভাবে? এটাই আজকের স্পেশাল আড্ডা। তাই কোথাও যাবেন না, জুড়ে থাকুন সৌভিকের সঙ্গে আজকের এই স্পেশাল গান মুসাফিরের আড্ডায়। বলবো এমন কিছু ফলের কথা, যে ফল হয়তো আপনার বাড়িতেই আছে কিন্তু আপনি ব্যবহার করেন না, হয়তো অন্যভাবে ব্যবহার করেন কিন্তু ত্বকের জন্য ব্যবহার করেন না। গ্যারেন্টি দিচ্ছি, সেই ফলটা ব্যবহার করলে আপনি কিন্তু ত্বকের জন্য 100% ফল পাবেন ভালোর দিকে। তাই জুড়ে থাকুন, ফিরে আসছি কয়েক গানের পর আজকের স্পেশাল আড্ডা ত্বক তাজা নিয়ে। এখন গান

0: লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: আপনি শুনছেন রেডিও বাংলানেট.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

তো ব্যাক টু ব্যাক কয়েকটা গানের পর ফিরে এলাম আজকের এই স্পেশাল আড্ডা, গান মুসাফিরের আড্ডা নিয়ে আমি সৌভিকার। আড্ডা চলছে আজকে ত্বক তাজা রাখার আসল উপায়, কিন্তু ফল দিয়ে। আর ফল দিয়ে মানেই ফলাফল 100% গ্যারান্টেড। আপনার বাড়িতে কিন্তু আছে শশা এবং রাখেনও প্রতিদিন। চোখের ক্লান্তি ভাবা ডার্ক সার্কেল দূর করতে শশার ব্যবহারের কথা আমরা প্রায় সবাই জানি, কিন্তু ত্বকের পুষ্টি বাড়াতে শশা কুড়িয়ে তার মধ্যে দই আর ওটমিল মিশিয়ে মুখেও গলায় লাগিয়ে দিন। কী হবে? মিশ্রণটি শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। ডেড স্কিন রিমুভ হয়ে ত্বকের জেল্লা বাড়াবে। তাই অবশ্যই শশাকে যারা একটু দূরে সরিয়ে রেখেছিলেন, আজ থেকে সেই শশাকে আরও আপন করে নেয়ার পালা আপনার। আর আপনার যখন এই পালাটা জারি থাকবে, তখন সে কিন্তু মানে আপনার ত্বক নিঃশব্দে সেই শশাকেও আপন করে নেবে। আরেকটা ফলের কথা বলি, সেটাও কিন্তু আপনার খুব কাছাকাছি থাকে, সেটা হচ্ছে আপেল। মুখের চামড়ার ভাঁজ পড়ে গেছে, বয়স হয়েছে, হঠাৎ মনে হচ্ছে। আর এই সমস্যার কিন্তু প্রধান কার্যকরী কিন্তু আপেল। তাই শুষ্ক ত্বকের জন্য অর্ধেক আপেল বেটে তাতে হাফ চামচ লেবুর রস, সামান্য শশার রস আর একটি ডিমের কুসুম মিশিয়ে 20 মিনিট মুখে লাগিয়ে দেখুন। নিয়মিত এটি ব্যবহারে ত্বকের শুষ্কতা কমে আর্দ্রতা বজায় থাকবে আর ত্বক কোমল হবে। সঙ্গে থাকুন, ত্বকের যত্ন কিন্তু আমরা নিচ্ছি, আর তাই আমরা ফিরবো আবারও গানে। এখন গান

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

দক তাজা রাখার উপায় নিয়ে আড্ডা চলছে আজকে গান মুসাফিরের আড্ডার সঙ্গে আছি আমি সৌভিকের সঙ্গে আছেন আপনারা। তোমরা একবার একটু পাকা আমের দিকে যাই, কারণ এখন যা সময়ে পাকা আম যদি কোথাও পাওয়া যায় সেই পাকা আম দিয়ে কিন্তু খুব সহজে কয়েকটা ভালো জিনিস করতে পারেন। আসলে পাকা আমে ভিটামিন সি এবং অ্যান্টি অক্সিডেন্ট পরিপূর্ণ থাকে, যা আপনার ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে কিন্তু সাহায্য করবে। এক চা চামচ পাকা আমের পাল্পের সঙ্গে এক চামচ টক দই আর এক চামচ মুলতানি মাটি মিশিয়ে মুখে গলায় মাখুন। 15 থেকে 20 মিনিট রাখার পর মুখটা ধুয়ে ফেলুন। ত্বক হবে প্রাণবন্ত আর উজ্জ্বল শুধুমাত্র পাকা আমের ফলে। আর অবশ্যই ওই কয়েকটা জিনিস একটু মিশিয়ে নিতে পারলে আরও ভালো, মুলতানি মাটি এবং যেটা বললাম টক দই। তো আমরা কিন্তু আর যাই হোক না কেন একটা কথা বলে না, প্রথম দেখাতেই চোখ আটকে যাওয়ার ব্যাপার থাকে, আর সেই চোখ আটকে যাওয়ার আসল জেল্লা কিন্তু বেরিয়ে আসে ত্বক থেকে। তাই আমাদের ত্বককে ঠিকঠাক রাখতে এই কয়েকটা জিনিস তো একটু ব্যবহার করতেই হয়, তাহলেই কিন্তু কেল্লা ফতে। সঙ্গে থাকুন আর ফিরে আসছি আবারও আজকের এই স্পেশাল আড্ডা ত্বক তাজার খবর নিয়ে। এখন গান

কাঁচা নিয়ে ফিরে এলাম আমি সৌভিক, আর গান মুসাফিরের আজকের আড্ডা ইতিমধ্যেই জমে উঠেছে, কারণ ইতিমধ্যেই যা বুঝতে পারছি অনেকেই ডায়েরি এবং পেন নিয়ে বসে পড়ছেন। হ্যাঁ, অসুবিধা কিন্তু কিছু নেই, ভুলে গেলে এইটা কিন্তু সহজ পথ, সঙ্গে সঙ্গে এই কাজটা করে রাখবেন। তো যাই হোক, অনেকগুলো ব্যাপার নিয়ে বললাম, এবার একটু লেবুর কথা বলি। লেবু নিশ্চয়ই প্রত্যেকের বাড়িতেই থাকে কম বেশি। ত্বকের উজ্জ্বলতা বাড়াতে এবং অসম রং ঠিক করতে লেবু কিন্তু ভীষণ উপকারী। একটি লেবু অর্ধেক করে কেটে প্রতিদিন যদি হাতের কনুই ও হাতের কালো দাগের ওপর হালকাভাবে ঘষে দেন, কালচে দাগ কিন্তু দূরে পালিয়ে যাবে, এবং পাশাপাশি ব্রণের যে দাগ হালকা করতেও কিন্তু লেবু সমান উপকারী। এই যে পুরো ব্যাপারটা, এটা অবশ্যই আপনি আপনার ডাক্তারি পরামর্শও নিতে পারেন, সেটা আরও ভালো। যে পদ্ধতিগুলো আপনাদেরকে আমি শেয়ার করছি সেগুলো অবশ্যই ডাক্তারেরই বেশ কিছু পরামর্শ থেকেই গৃহীত, কিন্তু তবুও আপনার নিজের চেনা ফ্যামিলি ফিজিশিয়ান যদি থাকেন তার সঙ্গেও একটু পরামর্শ করতে পারেন, যেটা কতটা গ্রহণযোগ্য, এবং আমি গ্যারেন্টি দিচ্ছি এটা 100% গ্যারেন্টেড। তাই ভয়ের কোনো ব্যাপারই নেই। ঘরোয়া উপায়ে ঘরে রাখা ফল দিয়ে যদি আপনার ত্বকে জেল্লা ফিরে আসে তাতে ক্ষতি কী? সঙ্গে থাকুন, আবার ফিরব আজকের এই স্পেশাল আড্ডা ত্বক তাজা নিয়ে। এখন গান।

0: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।
1: পিছু পিছুরি করে কাছে এলাম, কানে কানে ভাব।

গান মুসাফিরের আড্ডা নিয়ে ফিরে এলাম আমি সৌভিক, শুনছেন গান মুসাফিরের আড্ডা শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। আর আড্ডা চলছে রেডিও বাংলা নেট ডট কম। এই মুহূর্তে গান মুসাফিরের আড্ডায় ত্বক তাজা করার আসল উপায় তো নিশ্চয়ই অনেকের বাড়িতে ড্রাগন ফ্রুট আসে। এই ড্রাগন ফ্রুট কিন্তু খুব অসাধারণ একটা জিনিস, কারণ এর মধ্যে রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট আর ভিটামিন সি, যা কিন্তু ত্বকের দাগ ছোপ বলিরেখার সমস্যা খুব সহজে দূর করে দেয়। তাই ড্রাগন ফ্রুট পাল্পের সঙ্গে বেসন, গোলাপ জল আর একটু কাঁচা দুধ যদি মিশিয়ে ঘাড়ে এবং মুখে লাগিয়ে রাখুন, আপনি দেখবেন 20 মিনিটের জন্য, বেশি নয়, এরপর আঙুল দিয়ে মেসাজ করে জল দিয়ে ধুয়ে ফেলুন, পুরো সাফ পরিষ্কার। তো ড্রাগন ফ্রুট কিন্তু খুব উপকারী। আরেকটা ফলের খবর দেবো, যেটা দিয়ে আজকের এই শো শেষ করবো, সেটাও কিন্তু খুব উপকারী এবং অনেকের বাড়িতেই থাকে, সেটা হচ্ছে পাকা পেঁপে। এইবার নিশ্চয়ই আপনার মনের মধ্যে সেই কিউরিওসিটিটা হচ্ছে পাকা পেঁপে তাহলে কী কাজ করে। গরমের এই এক ফল আপনার ত্বককে হাইড্রেটেড রাখতে সাহায্য করবে। এক কাপ পাকা পেঁপের পাল্প নিন, এর মধ্যে 1 চা চামচ দুধ, কাঁচা দুধ, এবং 2 চামচ মধু মিশিয়ে নিন। মুখ ও গলায় মেখে 30 মিনিট পর ঠান্ডা জলে জাস্ট ধুয়ে ফেলুন, ত্বক মসৃণ এবং কোমল হবে। আমাদের আড্ডা আজ এ পর্যন্তই, কেমন লাগলো 4475039657122 তে সৌভিককে জানাতে ভুলবেন না। আর এভাবেই প্রতিদিন সোম থেকে শুক্র গান মুসাফির সৌভিককে শুনতে ভুলবেন না। আর এভাবেই জুড়ে থাকুন রেডিও বাংলা নেট ডট কমে। রেডিও বাংলা নেট ডট কম মন যখন নিরুদ্দেশ। আজ আসি আগামীকাল আবারও। টাটা।

আমাদের জীবনে এমন কোনো বন্ধু আছে যাদের সঙ্গে আমরা অনেকটা ভালো সময় এবং অনেকটা খারাপ সময় অতিবাহিত করি। কোনো ডিসিশন নেওয়ার হলে আমরা বলি তুই বল, না হলে আমি বলছি, সে বলে না তুই বল। মানে ডিসিশন নেওয়ার সময় হোক কিংবা কোনো ভালো আলোচনা করার জন্য হোক, আপনার থেকে সে অ্যাডভাইস নেয় কিংবা আপনি তার থেকে অ্যাডভাইস নেন। সে যদি অ্যাডভাইস না দেন তখন নিজের অ্যাডভাইসগুলি তাকে শোনাতে ইচ্ছে করে বা তার সঙ্গে শেয়ার করতে ইচ্ছে করে। আমি জানি এরকম ফ্রেন্ড বা এরকম কোনো মানুষ আপনার জীবনেও ডেফিনেটলি আছে। থাকলে চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান তার কিছু স্পেশাল গল্প, +447503965712-তে। ফিরছি পরপর তিনটে গানের পর, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নিউজ.com এ। মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co।

0: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।
1: আমার ভিন দেশি তারা

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই .com-এ, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.radiobanglanet.com আর আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলা নেট। আমাদের সকলের এমন কিছু বন্ধু থাকে যাদের সঙ্গে আমাদের খুনসুটিটাও অনেকটা বেশি পরিমাণে হয়, যাদের সঙ্গে আমরা প্রাণ খুলে ঝগড়া করতে পারি, মন খুলে হাসতে পারি এবং কাঁদতেও পারি। সেই সমস্ত মানুষ যদি আপনার জীবনে থেকে থাকে তাহলে আমি বলবো তাদেরকে আগলে রাখুন। পরের কয়েকটা গান আপনার সেই মানুষটার জন্য যার সঙ্গে আপনি অনেকটা সময় কাটান। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং। ফিরছি আরও কয়েকটা গানের পর।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। যে সমস্ত মানুষেরা আমাদেরকে আমাদের ভালো সময় এবং খারাপ সময় দুটো সময় প্রোটেক্ট করে এবং আমাদের জন্য তারা সময় বের করে, সেই সমস্ত মানুষগুলো না আলাদাই ভালোবাসার মানুষ হিসেবে আমাদের জীবনে থেকে যায়। অনেক সময় এরকম হয় সেই সমস্ত স্পেশাল মানুষগুলো কোনো একটাভাবে হারিয়ে যায় বা তাদের সঙ্গে ডিসকানেক্টেড হয়ে যাই আমরা। নয় সে অন্য শহরে রয়েছে, নয় সে অন্য দেশে রয়েছে। আমি জানি এরকম অনেক মানুষ আছে যারা আপনার থেকে অনেকটা দিন দূরে ডিসকানেক্টেড হয়ে গেছে, কিন্তু একটা সময় ভীষণ কাছের ছিল। এরকম যদি কোনো মানুষ থেকে থাকে যাকে আপনি মেসেজ দিতে চাইছেন, তাহলে আমাকে চটপট হোয়াটসঅ্যাপ করুন +447503965712। আপনার মনের গোপন কথা বা স্পেশাল কথা পৌঁছে দেবো তার কাছে। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং। ফিরছি আরও কয়েকটা গানের পরে।

0: গেল মিল।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা .com-এ। মন যখন নিরুদ্দেশ, মন না সত্যি মাঝে মাঝে নিরুদ্দেশ হয়ে যায় কিছু কিছু মানুষের কথা মনে করে, কারণ সেই সময়ের মেমোরিজটা আমাদের কাছে এত স্ট্রং এখনও। হয়তো সেই মেমোরিজটা আমরা রিকল করতে পারি কিন্তু সময়টা আর কাটাতে পারি না। এরকম মানুষ ডেফিনেটলি আমার জীবনে এবং আপনার জীবনেও আছে, তাদেরকে আপনি মিস করছেন আমি জানি। তাদের জন্য কোনো বিশেষ মেসেজ যদি দেওয়ার থাকে তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করুন +447503965712। কে বলতে পারে এই বিশেষ মেসেজটা তার কাছে পৌঁছে যাচ্ছে? আসলে জানেন তো, যে কোনো কিছুই মনের বিশ্বাস। আপনি যদি বিশ্বাস করে আপনার সেই হারিয়ে যাওয়া মানুষটার উদ্দেশ্যে ইউনিভার্সে কিছু একটা মেসেজ পাঠান, কোনো না কোনোভাবে তার সঙ্গে কানেক্টেড হবে বা তার কাছে গিয়ে পৌঁছবে। এটা আমার বিশ্বাস, এটা ইউনিভার্সের প্রতি আস্থা রেখে আমি বলছি। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং, ফিরছি আরও কয়েকটা গানের পরে।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেই .com-এ, মন যখন নিরুদ্দেশ। এই যে আপনার সঙ্গে আমার যে বন্ডিংটা, যে ভালোবাসাটা, কারণ প্রত্যেকটা দিন আপনি আমাকে মন দিয়ে শোনেন আর আমি আপনার সঙ্গে প্রাণ খুলে কথা বলি, এই বন্ডিংটা কিন্তু চিরস্থায়ী হয়ে গিয়েছে। তুই না মুই, আপনি না আমি, মানে এই বন্ডিংটা যেন আজীবন অটুট থাকে, সেটাই আমার বিশ্বাস এবং আশা করি সেটা থাকবেও। তাহলে দেরি কেন, চটপট আমাকে শেয়ার করুন আপনার মনের যাবতীয় কথা +447503965712-তে। আজকের মতো এখানেই টাটা, কাল আবার আসবো নতুন কোনো আড্ডা নিয়ে, নতুন কোনো গপ্প নিয়ে। শুনতে থাকুন রেডিও বাংলা নিট .com, মন যখন নিরুদ্দেশ।

মাঝে মাছ, শেষে মিষ্টি, আগের পাতে তেত, ভেতরে ভেতরে সে তো রয়ে গেছে ভেতো। বাঙালির এই মৎস্য প্রীতির কথা সকলেই জানে, আর মাছে ভাতে বাঙালি এমন কথা তো সব সময় শোনা যায়। আর সেই যে নানা রকমের মাছ যা বাঙালির রসনাকে তৃপ্ত করে আসছে, সেই সব নানা রকমের মাছের পদ অবশ্যই থাকে বাঙালির দৈনন্দিন মেনুতে। আর সেখানেই নানা রকমের মাছ আর তা দিয়ে তৈরি নানা রকমের পদ, আর সেই জন্যই মাছকে ঝালে ঝোলে অম্বলে সব রকম ভাবেই কিন্তু পাওয়া যায়। আর সেই নানা রকমের মাছের স্বাদও কিন্তু ভিন্ন ভিন্ন। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আর আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলবো এমনই এক মাছ নিয়ে যার স্বাদ আর গন্ধ সত্যি অতুলনীয়, আর তাকে মৎস্যপ্রেমীরা বেশ যত্ন করে আদর করে বলে থাকেন উত্তরের ইলিশ। সেই মাছের কথা শেয়ার করব আপনার সঙ্গে আমাদের আজকের পপকর্নে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

মৎস্যপ্রেমী বাঙালির পাতে স্থান করে নিয়েছে নানা রকমের মাছ। তবে তার মধ্যে ইলিশ মাছের সঙ্গে বাঙালির এক অদ্ভুত আবেগ জড়িয়ে রয়েছে। স্বাদে গন্ধে অতুলনীয় ইলিশ মাছ, এ কথার বলার অপেক্ষা রাখে না। তবে খাদ্যপ্রেমীদের তত্ত্ব বলে যে এমন একাধিক মাছ রয়েছে যাদের স্বাদ আর গন্ধ সত্যি অসাধারণ, হয়তো তারা সেভাবে প্রচার পায় না। এমনই এক মাছ যাকে আদর করে বলা হয় উত্তরের ইলিশ, বরলি মাছ। আর সেই মাছের গল্প নিয়েই আজ আমরা কথা বলছি পপকর্নে। শুনছেন রেডিও বাংলানেট.কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই যে বরলি মাছ নিয়ে কথা বলছি, সেই মাছের যদি আমরা সাইজের কথা বলি, সে হিসেবে কিন্তু ইলিশের থেকে এই মাছ অনেক ছোট, কিন্তু স্বাদ আর গন্ধ মন জয় করে নিতে পারে এই জলের রূপলি সুন্দরীরা। সেই বরলি মাছ যার সঙ্গে ইলিশ মাছের অনেকটা মিলও রয়েছে, ইলিশ মাছের মতোই এরাও কিন্তু ঝাঁক বেঁধে স্রোতের উল্টো দিকে চলে। তবে কোথায় পাওয়া যায় সেই মাছ জানবো সেই সব গল্প, তবে সবকিছুই থাকছে গানের ওপারে। ফিরে আসছি পরপর দুটো গান শুনে, আমি আপনার বন্ধু অনামিকা। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম, মন যখন নিরুদ্দেশ।

উত্তরবঙ্গ বললেই মনে পড়ে কাঞ্চনজঙ্ঘা, অভয়ারণ্য আর তিস্তা। আর তার সঙ্গে এক যোগে অনেকেই যে নামটা উচ্চারণ করে থাকেন সেটি হল উত্তরবঙ্গের নদীর রূপলী শস্য বরলি মাছ। ভালোবেসে অনেকেই যার নাম রেখেছেন উত্তরের ইলিশ, সেই বরলি মাছ নিয়ে আমরা আজ কথা বলছি পপকর্নে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমরা আজকে এই যে আমাদের পপকর্নে বরলি মাছ নিয়ে কথা বলছি, তার স্বাদ আর গন্ধ সত্যি অতুলনীয়। আর এই যে বরলি মাছ, তার স্বাদে বাঙালি কিন্তু একেবারে কাত। সর্ষে দিয়ে বরলি মাছের পাতুরি হোক কিংবা কাঁচা লঙ্কা দিয়ে পাতলা ঝোল, সব কিছুর স্বাদই কিন্তু একেবারে জিভে জল এনে দিতে পারে। আর সেই বরলি মাছ বলা হয় যে তিস্তার বরলি সবচেয়ে সেরা, এমনটাই ভোজন রসিকরা মনে করেন। তবে তোর্ষার বরলিও কিন্তু স্বাদে গন্ধে দুর্দান্ত। যদিও তিস্তায় বেশি পাওয়া যায় বরলি মাছ, তবে এই তিস্তা ছাড়াও তোর্ষা, রায়ডাক, বালাসন, কালজানিতেও কিন্তু পাওয়া যায় এই বরলি মাছ। এই বরলি মাছের গল্প নিয়ে আমরা ফিরছি, তবে একটা ছোট্ট বিরতি ওপারে নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, তারপর আবার ফিরছি পপকর্নে। আমি আপনার বন্ধু অনামিকা, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বেল করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভামির সঙ্গে আড্ডা জাংশনে।
2: শুনছেন রেডিও বাংলা .com, বাংলার গান, বাঙালির প্রাণ।
3: ক্যাপিটাল ক্যাপিটাল বলে কইতিকা? আমি তো এক পয়সাও ঠেকাই নাই।
4: শুনলাম ওই ছোট বউ নাকি গাওয়ের গহনা বিচার টাকা দিছে চন্দনের হাতে।
5: জিগাওরে জিগাওরে, কিসের টাহে ব্যবসা হয়েছে, দোকান হয়েছে, কোথেকে ক্যাপিটাল আইলো? জিগাওরে ব্যবসা করবো, ব্যবসা অত সোজা নাকি, সোজা নাকি? জিগাওরে
6: জামিলি,

0: পাখিরা রে,
1: কেডা কেডা কেডা কেডা কেডা কেডা কেডা,
0: কারে দেহ কারে দেহ কারে দেহ কারে দেহ কারে দেহ
1: কেডা কেডা।
2: কোথায় কেউ না
3: বাপেসা জিগান, তার জবাব দাও। ক্যাপিটাল ক্যাপিটাল কোথায় পাইলা কোথায় পাইলা কোথায় পাইলা?
4: ওই পাটা তো জুয়ারি, জুয়ার ধার মিটায় কাটা হয়, তুই ও জিগা নাও রে। জিগা জিগা জিগা জিগা জিগা জিগা জিগা জিগা জিগা।
2: ও মা, না না, চিচি
0: তামাশা হইতেছে, তামাশা কি করছো এই বাড়ির আশীর্বাদী গাউনা দিয়া? জবাব দাও।
5: ইসে বাবা,
6: ও গো শুনছো,
0: বংশমর্যাদা বুঝো, অর্থ বুঝো এই কথাটার, বংশমর্যাদা
3: বংশমর্যাদা হহ বংশমর্যাদা।
0: হাগরের মাইয়া
3: হাগর, সিসি হাগর হাগর হাগর হাগর হাগর।
0: দাদা বৌঠান অনেক অনেক বাধ্য করিয়া আইছিলেন, তাই দেহ রাখছেন ওই পারে, তাই তোমার মতো মাইয়া মানুষ দেখিয়া যাইতে হয় নাই।
3: সিসি হাগর হাগর হাগর হাগর।
0: তুমি এক বিহায়া মাইয়া শ্বশুর কুলে কালি দিয়া বংশের নামে নাম ডুবাইয়া অনাইছো, বুক ফুলাইয়া দোকান খুলিয়া ব্যবসা করতেছি।
3: কানে ঢুকছে বাপের কথা? বাপের কথা বাপের কথা বাপের কথা,
0: শুধু লোকের বেটি তোরে খড়ম পিঠা করিয়া আমি
4: চামেলি।
3: কি কন বাবা, পরে হইব পরে হইব
0: পরে
4: পরে হইব পরে হইব।
7: একটা সময় ছিল যখন উত্তরবঙ্গের পাহাড়ি নদীর অববাহিকায় যারা বাস করেন তারাই একমাত্র এই মাছ খেতেন, কিন্তু তার স্বাদ আর গন্ধের জন্য এখন তার এতটাই চাহিদা বেড়েছে সেই অনুযায়ী কিন্তু যোগান দেওয়া যাচ্ছে না। আর স্বাদে গন্ধে অতুলনীয় যেই মাছ, যাকে আদর করে অনেকেই উত্তরের ইলিশ বলে থাকেন, সেই বোরলি মাছ নিয়েই আমরা আজ কথা বলছি পপকর্নে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা যে বোরলি মাছ নিয়ে কথা বলছি, এই বোরলি মাছকে উত্তরবঙ্গের পাহাড়ি নদীগুলোতেই বেশি পাওয়া যায়, কারণ এদের বাঁচার জন্য অক্সিজেন বেশি প্রয়োজন। যেহেতু এই ধরনের নদীগুলোতে অক্সিজেন বেশি পাওয়া যায়, তাই শুধুমাত্র এই নদীগুলোতেই এই বোরলি মাছকে পাওয়া যায়। আর মৎস্যজীবীরা বলেন এই মাছ ভীষণ সুখী মাছ, তাই প্রবাহমান যে টলটলে পরিষ্কার পাহাড়ি নদীর জল, সেই জল ছাড়া এরা বাঁচে না। জল যদি একটু নোংরা হয়ে যায় তাহলে বোরলি মাছ আর পাওয়া যায় না। এমনটাই বোরলি মাছ, যার স্বাদ আর গন্ধের কথা ভেবে অনেক মানুষই আছেন যারা এই বোরলি মাছকে অবশ্যই খেতে চান। আর যারা উত্তরবঙ্গে বেড়াতে যান তারা একবার এই মাছটা অবশ্যই ট্রাই করতে চান। আর সেই বোরলি মাছের গল্প নিয়ে আজ আমরা রয়েছি পপকর্নে। আমাদের আড্ডা জারি থাকবে, তবে ফিরে আসছি পরপর দুটো গানের ওপারে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো সৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মেঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
2: কথায় কথায়,
0: কথায় কথায় কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় একবার বলেছিলেন, উত্তরবঙ্গ বলতেই বরলির কথা মনে পড়ে। বরলি মাছ, যার স্বাদ আর গন্ধ সত্যি অতুলনীয়, যাকে অনেকেই আদর করে উত্তরের ইলিশ বলে থাকেন, সেই বরলি মাছ নিয়ে আমরা আজ কথা বলছি পপকর্নে। শুনছেন রেডিও বাংলানেট.কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আর আমাদের আজকের পপকর্নে আমরা যে বরলি মাছ নিয়ে কথা বলছি, যদিও আকারের দিক দিয়ে চিন্তা করলে ইলিশের থেকে অনেকটাই ছোট এই বরলি মাছ, 3-4 ইঞ্চি। আর এই যে বরলি মাছ, তার সঙ্গে ইলিশ মাছের কোথায় মিল রয়েছে সেটা হলো, ইলিশ মাছের মতো বরলি মাছ কিন্তু জলে ঝাঁক বেঁধে চলে আর স্রোতের উল্টো দিকে চলে, আর যদি কোথাও বাধাপ্রাপ্ত হয় তাহলে মুখ ফিরিয়ে নেয়। যদিও এখন বরলি মাছ অনেকটাই কম পাওয়া যায়, যার জন্য বিকল্প চাষের ব্যবস্থা করা হচ্ছে, তবে ওই যে দুধের স্বাদ ঘোলে মেটানো, আসল বরলির যে স্বাদ তার ধার কাছেও আসে না এই মাছ। এই বরলি মাছ নিয়ে গল্প করতে করতেই আমাদের আজকের মতো পপকর্নের আড্ডা থামানোর সময় হয়ে গিয়েছে, কারণ ঘড়ি বলছে অনামিকাকে বিদায় নিতে হবে। তবে কথা দিচ্ছি, আজকের মতো চলে গেলেও আগামীকাল থেকে একই সময় আবার চলে আসবো পপকর্ন নিয়ে আপনার সঙ্গে জমি আড্ডা দিতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম। মু যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। কি তৈরি তো ব্যাগট্যাগ গুছিয়ে নিন এবার?
3: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: কতজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নাও সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও banglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Eto services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইশ,

0: এখন কোথায় কে জানে।
1: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
2: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

স্ট্রাকচার, তারপরে কেটে গেল মাস্টার, ফিউজ ফলেছে কত ফিউচার, বন্ধুরা পার্টস তুলে একে ওকে তাকে তোলে, বন্ধুরা পার্টস তুলে একে ওকে তাকে তোলে আমার।

তারপরে ক্লাস হতো হেঁদুয়ায়, আমি কিংবা চাঙুয়ায়, একদিন কাকে দেখে আমাকে সাইডে রেখে, একদিন কাকে দেখে আমাকে সাইডে রেখে সজোরে সে হাঁটা দিল।

0: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।
1: চুপি চুপি রাত নেমে আসে আকাশে, গুটি গুটি চাঁদ এসে পাশে বসে,

0: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে
1: শুনছেন radiobanglanet.com বাংলার গান, বাঙালির প্রাণ।

কিছু কিছু মানুষের ছবি দেখলেই এবং তাদের কথা শুনলেই মনে হয় তারা অত্যন্ত সিরিয়াস, অত্যন্ত গুরুগম্ভীর, কিন্তু অ্যাকচুয়ালি যে তারা একদম রসিক শিরোমণি সেটা কিন্তু আমরা কল্পনাও করতে পারি না। তো রেডিও বাংলানের ডটকমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর এই যে গৌরচন্দ্রিকাটা একটু আগে আপনার সঙ্গে করলাম, আগে হ্যাঁ রবীন্দ্রনাথ ঠাকুর, তো রবীন্দ্রনাথ ঠাকুরের দিকে তাকালে বিশ্বকবি গুরুদেবের কথা মাথায় আসলেই মনে হয় যে উনি প্রচণ্ড সিরিয়াস এবং অত্যন্ত রাশভারী ব্যক্তিত্ব, সেটা তো বটেই। কিন্তু তার সঙ্গে ওনার আরও একটা দিক কিন্তু ছিল, তিনি ছিলেন অত্যন্ত একজন সূক্ষ্ম মানের রসিক। তো আজকে রসিক রবীন্দ্রনাথের কিছু গল্পের কথা, কিছু ঘটনার কথা আপনার সঙ্গে শেয়ার করব আমি গৌরব আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে, কিন্তু সবই করব একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট .com।

আমাদের লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

চলছে আমেরিকায় আমেরিকায় মোমবাতি সে বড় হয়ে বলছে উইলসন জনসন হাতে নিয়ে মেগাটন।

আমেরিকায় মোমবাতি সে বরফে গলছে, এদিকে ট্রাউট মাছে ভরে গেল বিপাশা জেলা। কৃষি ব্যাপার বেশ কৃষি, আমি আগন্তুক।

মাঝখানে গোটা দুই স্টেডিয়ামে ফুটবল নেই, সাহারার দুপুরেতে কেন গায়ে কম্বল নেই, আলফের চুড়োতে উট পাখি উড়ছে।

0: লটকে গে লিপস্টিক কোন ফাঁকে কোথায় যে লাগছে, দুজোড়া দুষ্টু চোখ লক্ষ্মীটি হয়ে রাত জাগছে। এতদিনে বনলতা ভুলে গেছে কোথায় ছিলাম, হিয়ার আই অ্যাম, আমি আগন্তুক, আমি বার্তা দিলাম, কঠিন অঙ্ক এক কষ্টে দিলাম। এ প্লাস বি হোল না নাও, এ প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু
1: তো একবার গুরুদেবের একটু শরীর খারাপ হয়েছে, মানে একটু জ্বর এরকম টাইপের কিছু একটা হয়েছিল, আর তখন তিনি শান্তিনিকেতনে অবস্থান করছেন। সেই সময় বেশ কয়েকজন ছাত্রছাত্রী ওনাকে দেখতে এসেছিলেন, তবে একবারে দেখতে আসেননি, পালা করে। আর ব্যাপারটা এতটাই গুরুতর বিরক্তিকর পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে গুরুদেব ভাবলেন কিছু একটা করতে তো হবে, এবং তিনি একটি কাজ করলেন। তিনি একটি বড় কাগজের ওপর গোটা গোটা করে কিছু লিখলেন, তারপর সেটা তার মাথার ওপর টাঙিয়ে দিতে বললেন। এরপর থেকে যখন ছাত্র কিংবা ছাত্রীরা এসেছিলেন, তারা একটুখানি বসে ওই লেখাটি পড়ে আলটিমেটলি চলে গিয়েছিলেন, আর কেউ বিরক্ত করেননি ওনাকে। খাতায় লেখা ছিল যে অসুখ করেছে, ওষুধ হয়েছে খাওয়া, এবার আমার পাশে বসে করো একটু হাওয়া। তাহলেই ভাবুন। তো রেডিও বাংলায় .com-এ শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আজকে রসিক রবীন্দ্রনাথের কথা আপনার সঙ্গে শেয়ার করছি। এরকমই আরও অনেক ঘটনা আছে তার রসিকতা নিয়ে, সেরকমই আরও একটি ঘটনা আপনার সঙ্গে শেয়ার করবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, only on radiobanglanet.com।

থেকে ভাবতে ভাবতে হারানো সুর, চার চাকা থেকে দু চাকায় দূর বহু দূর, হাহা থেকে হারিয়ে যাওয়া গল্প, তোমার সময় মিলুক আমার সময়ের সঙ্গে। এভাবেই সোম থেকে শুক্র জুড়ে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরে, শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ।

স্বনামধন্য সাহিত্যিক বনফুল বনাইচাঁদ মুখোপাধ্যায়, তার কথা তো আমরা প্রত্যেকেই জানি, তার লেখা আমরা প্রত্যেকেই পড়েছি, কিন্তু তিনি যে অত্যন্ত গুছিয়ে কথা বলতে পারতেন সেটা আমরা হয়তো অনেকেই জানি না। তো রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। রসিক রবীন্দ্রনাথকে নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে। তো যে কথা বলছিলাম যে বনফুল বলাইচাঁদ মুখোপাধ্যায় তিনি অত্যন্ত গুছিয়ে বক্তৃতা রাখতে পারতেন। তো একবার এক সাহিত্য সভায় গুরুদেব গেছেন, রবীন্দ্রনাথ ঠাকুর পৌঁছেছেন, আর সেই সময় বক্তৃতা রাখছিলেন বলাইচাঁদ মুখোপাধ্যায়। তো একজন গুরুদেবকে বললেন যে দেখেছেন কি সুন্দর কথা বলছেন উনি। গুরুদেব প্রত্যুত্তরে বলেছিলেন হ্যাঁ, বলাই তো ওর নাম, বলাই তো ওর কাজ। এরকমই অদ্ভুত রসিকতা করতে পারতেন গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর। তো এরকমই আরও অনেক ঘটনা, অনেক গল্প আছে, এরকমই আরও একটি ঘটনা আপনার জন্য ওয়েট করবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি NRI আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর রাজা পরদেশি NRI দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি NRIs। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর রাজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন radiobanglanet.com, বাংলার গান বাঙালির প্রাণ।

গুরুদেব বসে আছেন সকালবেলা। ইন দ্য মিন টাইম কয়েকজন অতিথি গুরুদেবের সঙ্গে দেখা করতে এসছেন, আর বিশ্বকবি তখন সবেমাত্র প্রাতরাশে একটা বড় গ্লাসে সবুজ রঙের এক শরবতে মুখ দিয়েছেন। আর সেই সময় অতিথিরা যারা ছিলেন তারা একটু উসখুস উসখুস করছিলেন। গুরুদেব তাদের মনের অবস্থা অনুমান করতে পেরে অতিথিদেরকেও সেই শরবত দিতে বললেন। কিছুক্ষণ পর অতিথিদের জন্য সেই শরবত এলো এবং ওই শরবতে এই চুমুক দেওয়ার পরে অতিথিরা বুঝতে পারলেন যে কত বড় ভুল তারা করেছেন। অ্যাকচুয়ালি ওই শরবতটা ছিল উচ্ছের শরবত, ভাবুন একবার। তো রেডিও বাংলায় .com-এ আজকে ইচ্ছে ডানার আড্ডার আসরে রসিক রবিকে নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে। গুরুদেব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যে কত বড় একজন রসিক ছিলেন সে কথাই আপনার সঙ্গে শেয়ার করছি, আর ওনার রসিকতা সমৃদ্ধ অনেক গল্প আপনার সঙ্গে শেয়ার করছি, আর সেটাই শেয়ার করতে থাকবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট .com।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

বিশ্বকবির স্নেহধন্য যে সমস্ত সাহিত্যিক ছিলেন তার মধ্যে বনফুল অন্যতম। তো একবার একটা ঘটনা ঘটেছে, বনফুল গেছেন গুরুদেবের বাড়িতে এবং গিয়ে দেখছেন যে তিনি যে চেয়ারটা এবং টেবিলটায় বসে লেখেন সেখানে যথেষ্ট কুঁজো হয়ে লিখতে হয়। তো তিনি জিজ্ঞেস করলেন গুরুদেবকে যে আপনি এরকম কুঁজো হয়ে লেখেন কেন? তখন গুরুদেব বললেন যে বয়স তো অনেক হলো, এই কলসিটাও প্রায় ফুরিয়ে এসছে, এই কলসিতে এরকম কুঁজো না করলে ভেতরের জল বেরোতে চায় না। তাহলেই ভাবুন ভাবুন। আর আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করছি গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের বেশ কিছু রসিকতার গল্প, যার পরে আমার জাস্ট একটা কথাই মনে হয়েছে যে অ্যাকচুয়ালি রবীন্দ্রনাথ ছিলেন একদম উঁচু দরের একজন রসিক। তো এই রসিক রবির কথা জেনে আপনার ঠিক কেমন লাগলো বলুন তো, জানান আমাকে। আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু radiobanglanet.com চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন radiobanglanet.com। টাটা।

রেডিও বাংলা নেই ডট কমে আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়ে গেছে গান্দুরিয়া রাটা। প্রত্যেক দিনের মতো আজকেও কিন্তু এক ঘন্টার গান্দুরিয়া রাটা শুরু হয়েছে এবং রামেশ্বরম নিয়ে কথা বলছিলাম আগের দিনের রাটায়। আজকেও অনেক কিছু কথা বলার আছে, বেশ কিছু তথ্য দেওয়ার আছে, বেশ কিছু ঘুরতে যাওয়ার জায়গা এক্সপ্লোর করার আছে। তাই বেশি কথা বলবো না, একটা ছোট্টখাটো মিউজিক্যাল ব্রেক নিচ্ছি, তারপর ফিরছি রাটায়। শুনছেন রেডিও বাংলা নেই ডট কম, মন যখন নিরুদ্দেশ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভায়নীর সঙ্গে আড্ডা জাংশনে।
2: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ito Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.itoservices.com.
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা, তাকে ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা .com এর ওয়েব তরঙ্গে।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে .com এ মন যখন নিরুদ্দেশ।

0: শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো।
1: তুমি বলো।
0: না না তুমি বলো।
1: না তুমি বলো।
0: তুমি বলো।
1: তুমি বলো।
0: তুমি
1: তুমি বলো।
0: তুমি
1: তুমি

radiobanglane.com-এ তামিলনাড়ুর রামেশ্বরমের কথা বলছিলাম, এবং এখানে যদি আপনি ঘুরতে চান তাহলে এই যে পুণ্যভূমিতে তীর্থ করতে গেলে কিছু কিছু বিষয়ে আমার মনে হয় জেনে রাখলে কোনো জায়গায় ঘুরতে যাওয়াটা খুব ভালো লাগে। যেমন ধরুন, কিছুদিন আগে আমরা ত্রিকূট পাহাড়ের গল্প বলছিলাম, এবং সেই ত্রিকূট পাহাড়ে কিন্তু আমি রীতিমতো ঘুরতে যাওয়ার আগে রিসার্চ করেছিলাম। একটু পড়াশোনা করলে, একটু যদি জেনে যাই এই জায়গাটার ইতিহাসের ব্যাপারে, তাহলে কিন্তু যখন আমরা চোখের সামনে ব্যাপারটা দেখছি তখন কিন্তু বেশি করে এনজয় করতে পারি। ঠিক সেই রকমই এই রামেশ্বরমের কিন্তু বলেছিলাম, যেখানে সব থেকে লম্বা একটি বারান্দা বা করিডোর আছে যেটা মন্দিরের লাগোয়া, এবং এটি নির্মাণ করেছিলেন রাজা মথুরা মালিঙ্গা সেতুপতি।

0: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।
1: ভেঙে যায় স্মৃতির সহ

রেডিও বাংলানি ডট কম এ রামেশ্বরম নিয়ে কথা বলছিলাম এবং এখানে শিবের উপাসনা করা হয়, বিষ্ণুরও উপাসনা করা হয়। আর এখানে কথিত আছে পুরাণে নাকি যখন রামচন্দ্র সীতাকে উদ্ধার করার জন্য লঙ্কায় গেছিলেন, তার আগে তিনি যুদ্ধ জয়ের জন্য শিবের উপাসনা করেছিলেন এবং সেই উপাসনার ফলস্বরূপই এখানে শিবলিঙ্গ প্রতিস্থাপন করা হয় এবং তারপর থেকেই এই জ্যোতির্লিঙ্গ পুজো করা হয় এবং মানুষরা বিশ্বাস করে। তার সাথে সাথে একটা খুবই বৈশিষ্ট্যপূর্ণ কথা আছে যেটা অবশ্যই পুরাণের কথার সাথে জড়িত এবং মানুষের মনের মধ্যে এখনও সেটা বিশ্বাস তৈরি করে বা বিশ্বাস যোগায় বা বিশ্বাস বাড়ায়, যেটাই আপনি মনে করবেন।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

রেডিওবাংলানে.কমে রামেশ্বরম নিয়ে কথা বলছি এবং রামেশ্বরমের সাথে পুরাণের অনেক যোগাযোগ আছে। যারা রামচন্দ্রের গল্প শুনেছেন বা বিশ্বাস করেন, পুরাণে কথিত আছে, যেটা বলছিলাম, যে রাবণের সাথে যুদ্ধ করার আগে বা সীতাকে উদ্ধার করার আগে এখানে রামচন্দ্র তার বানর সেনাকে নিয়ে, হনুমানকে নিয়ে কিন্তু এখানে শিবের উপাসনা করেছিলেন। এবং এই যে মহাকাব্যিক যুদ্ধ ঘোষণাটা হয়েছিল শিবের উপাসনা করে, তারপর যে ভাসমান পাথর বা প্রবাল প্রাচীর দিয়ে লঙ্কায় যাওয়ার জন্য যে সেতু বন্ধনটা হয়েছিল, অর্থাৎ যেটা আমরা রাম সেতু নামে জানি বা পরিচিত আছে, অনেকেই মনে করেন বা মানুষের বিশ্বাস আছে এই যে রামেশ্বরম সেটা কিন্তু এই রাম সেতুরই কিছুটা অংশ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

radiobanglane.com এ আজকে রামেশ্বরম নিয়ে কথা বলছিলাম এবং আন্তরিয়ার আড্ডার মাধ্যমে আমরা তামিলনাড়ু পৌঁছে গেছিলাম। অনেক পুরাণের কথা, অনেক রামচন্দ্রের ইতিহাসের কথা কিন্তু জেনেছি, কিন্তু ঘুরতে গেলে নতুন করে এক্সপ্লোর করতে ভালো লাগে। নতুন কিছু এক্সপ্লোর করলে প্লিজ আমার সাথে শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই আড্ডায় থাকতে হবে। এবং নতুন নতুন কোনো ঘুরতে যাওয়ার জায়গা গেলে বা ইনফরমেশন পেলে অবশ্যই আপনার সাথে শেয়ার করব। আর আমাকে ফলো করতে ভুলবেন না www.radiobanglane.com।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম। আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। তো আমরা প্রত্যেকেই আমাদের নিজেদের রূপ নিয়ে ভীষণ সচেতন এবং এই রূপটাকে আরও বেশি সুন্দর করতে আমরা কিন্তু বারবারই কিছু না কিছু চেষ্টা করি এবং মহিলারা তো অবশ্যই, পুরুষরাও কিন্তু এ ব্যাপারে পিছিয়ে নেই। তাই আজকের এই সময়ে দাঁড়িয়ে যে কালই হোক, সে গরমকালই হোক কিংবা শীতকালই হোক, যে কালই হোক সেই কাল মানেই ত্বকের একগাদা সমস্যা। আর তাই অতিরিক্ত সমস্যাকে আমরা খুব সহজে তাড়িয়ে দিতে পারি, তার একটাই কারণ, যত্ন নেওয়া। যদি ঠিকঠাক আমরা সেই ত্বকের যত্ন নিতে পারি তবেই কিন্তু গানটা সফল। ত্বকের যত্ন নিন। তো কথায় আছে, প্রতিটি মরশুমের ত্বকের সমস্যার সমাধান থাকে মরশুমি ফুল আর ফলে। কিন্তু ত্বকের কী সমস্যায় কোন ফুলের ব্যবহার করবেন তা বুঝবেন কীভাবে? এটাই আজকের স্পেশাল আড্ডা। তাই কোথাও যাবেন না, জুড়ে থাকুন সৌভিকের সঙ্গে আজকের এই স্পেশাল গান মুসাফিরের আড্ডায়। বলবো এমন কিছু ফলের কথা, যে ফল হয়তো আপনার বাড়িতেই আছে কিন্তু আপনি ব্যবহার করেন না, হয়তো অন্যভাবে ব্যবহার করেন কিন্তু ত্বকের জন্য ব্যবহার করেন না। গ্যারেন্টি দিচ্ছি সেই ফলটা ব্যবহার করলে আপনি কিন্তু ত্বকের জন্য 100% ফল পাবেন ভালোর দিকে। তাই জুড়ে থাকুন, ফিরে আসছি কয়েক গানের পর আজকের স্পেশাল আড্ডা ত্বক তাজা নিয়ে। এখন গান

0: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: আপনি শুনছেন রেডিও বাংলানেট .com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

তো ব্যাক টু ব্যাক কয়েকটা গানের পর ফিরে এলাম আজকের এই স্পেশাল আড্ডা, গান মুসাফিরের আড্ডা নিয়ে। আমি শৌভিকার, আড্ডা চলছে আজকে ত্বক তাজা রাখার আসল উপায়, কিন্তু ফল দিয়ে। আর ফল দিয়ে মানেই ফলাফল 100% গ্যারেন্টেড। আপনার বাড়িতে কিন্তু আছে শশা এবং রাখেনও প্রতিদিন। চোখের ক্লান্তি ভাবা ডার্ক সার্কেল দূর করতে শশার ব্যবহারের কথা আমরা প্রায় সবাই জানি, কিন্তু ত্বকের পুষ্টি বাড়াতে শশা কুড়িয়ে তার মধ্যে দই আর ওটমিল মিশিয়ে মুখেও গলায় লাগিয়ে দিন। কি হবে, মিশ্রণটি শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন, ডেড স্কিন রিমুভ হয়ে ত্বকের জেল্লা বাড়াবে। তাই অবশ্যই শশাকে যারা একটু দূরে সরিয়ে রেখেছিলেন, আজ থেকে সেই শশাকে আরও আপন করে নেয়ার পালা আপনার। আর আপনার যখন এই পালাটা জারি থাকবে, তখন সে কিন্তু মানে আপনার ত্বক নিঃশব্দে সেই শশাকেও আপন করে নেবে। আরেকটা ফলের কথা বলি, সেটাও কিন্তু আপনার খুব কাছাকাছি থাকে, সেটা হচ্ছে আপেল। মুখের চামড়ার ভাঁজ পড়ে গেছে, বয়স হয়েছে, হঠাৎ মনে হচ্ছে। আর এই সমস্যার কিন্তু প্রধান কার্যকরী কিন্তু আপেল। তাই শুষ্ক ত্বকের জন্য অর্ধেক আপেল বেটে তাতে হাফ চামচ লেবুর রস, সামান্য শশার রস আর একটি ডিমের কুসুম মিশিয়ে 20 মিনিট মুখে লাগিয়ে দেখুন। নিয়মিত এটি ব্যবহারে ত্বকের শুষ্কতা কমে আর্দ্রতা বজায় থাকবে আর ত্বক কোমল হবে। সঙ্গে থাকুন, ত্বকের যত্ন কিন্তু আমরা নিচ্ছি, আর তাই আমরা ফিরবো আবারও গানে। এখন গান

তক্তাজা নিয়ে ফিরে এলাম আমি সৌভিক, আর গান মুসাফিরের আজকের আড্ডা ইতিমধ্যেই জমে উঠেছে। কারণ ইতিমধ্যেই যা বুঝতে পারছি অনেকেই ডায়েরি এবং পেন নিয়ে বসে পড়ছেন। হ্যাঁ, অসুবিধা কিন্তু কিছু নেই, ভুলে গেলে এইটা কিন্তু সহজ পথ, সঙ্গে সঙ্গে এই কাজটা করে রাখবেন। তো যাই হোক, অনেকগুলো ব্যাপার নিয়ে বললাম, এবার একটু লেবুর কথা বলি। লেবু নিশ্চয়ই প্রত্যেকের বাড়িতেই থাকে কম বেশি। ত্বকের উজ্জ্বলতা বাড়াতে এবং অসম রং ঠিক করতে লেবু কিন্তু ভীষণ উপকারী। একটি লেবু অর্ধেক করে কেটে প্রতিদিন যদি হাতের কনুই ও হাতের কালো দাগের ওপর হালকাভাবে ঘষে দেন, কালচে দাগ কিন্তু দূরে পালিয়ে যাবে। এবং পাশাপাশি ব্রণের যে দাগ হালকা করতেও কিন্তু লেবু সমান উপকারী। এই যে পুরো ব্যাপারটা, এটা অবশ্যই আপনি আপনার ডাক্তারি পরামর্শও নিতে পারেন। সেটা আরও ভালো, যে পদ্ধতিগুলো আপনাদেরকে আমি শেয়ার করছি সেগুলো অবশ্যই ডাক্তারেরই বেশ কিছু পরামর্শ থেকেই গৃহীত, কিন্তু তবুও আপনার নিজের চেনা ফ্যামিলি ফিজিশিয়ান যদি থাকেন তার সঙ্গেও একটু পরামর্শ করতে পারেন, যেটা কতটা গ্রহণযোগ্য। এবং আমি গ্যারেন্টি দিচ্ছি এটা 100% গ্যারেন্টেড, তাই ভয়ের কোনো ব্যাপারই নেই। ঘরোয়া উপায়ে ঘরে রাখা ফল দিয়ে যদি আপনার ত্বকে জেল্লা ফিরে আসে তাতে ক্ষতি কী? সঙ্গে থাকুন, আবার ফিরব আজকের স্পেশাল আড্ডা ত্বক তাজা নিয়ে। এখন গান।

0: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ
1: পিছু পিছুরি করে কাছে এলাম, কানে কানে ভালো।

গান মুসাফিরের আড্ডা নিয়ে ফিরে এলাম আমি সৌভিক, শুনছেন গান মুসাফিরের আড্ডা শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। আর আড্ডা চলছে রেডিও বাংলা নেট ডট কম। এই মুহূর্তে গান মুসাফিরের আড্ডায় ত্বক তাজা করার আসল উপায় তো নিশ্চয়ই, অনেকের বাড়িতে ড্রাগন ফ্রুট আসে। এই ড্রাগন ফ্রুট কিন্তু খুব অসাধারণ একটা জিনিস, কারণ এর মধ্যে রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট আর ভিটামিন সি, যা কিন্তু ত্বকের দাগ ছোপ বলিরেখার সমস্যা খুব সহজে দূর করে দেয়। তাই ড্রাগন ফ্রুট পাল্পের সঙ্গে বেসন, গোলাপ জল আর একটু কাঁচা দুধ যদি মিশিয়ে ঘাড়ে এবং মুখে লাগিয়ে রাখুন, আপনি দেখবেন 20 মিনিটের জন্য, বেশি নয়, এরপর আঙুল দিয়ে মেসাজ করে জল দিয়ে ধুয়ে ফেলুন, পুরো সাফ পরিষ্কার। তো ড্রাগন ফ্রুট কিন্তু খুব উপকারী। আরেকটা ফলের খবর দেবো যেটা দিয়ে আজকের এই শো শেষ করব, সেটাও কিন্তু খুব উপকারী এবং অনেকের বাড়িতেই থাকে, সেটা হচ্ছে পাকা পেঁপে। এইবার নিশ্চয়ই আপনার মনের মধ্যে সেই কিউরিওসিটিটা হচ্ছে পাকা পেঁপে তাহলে কী কাজ করে। গরমের এই এক ফল আপনার ত্বককে হাইড্রেটেড রাখতে সাহায্য করবে। 1 কাপ পাকা পেঁপের পাল্প নিন, এর মধ্যে 1 চা চামচ দুধ, কাঁচা দুধ, এবং 2 চামচ মধু মিশিয়ে নিন। মুখ ও গলায় মেখে 30 মিনিট পর ঠান্ডা জলে জাস্ট ধুয়ে ফেলুন, ত্বক মসৃণ এবং কোমল হবে। আমাদের আড্ডা আজ এ পর্যন্তই, কেমন লাগলো? 4447503965712 তে সৌভিককে জানাতে ভুলবেন না। আর এভাবেই প্রতিদিন সোম থেকে শুক্র গান মুসাফির সৌভিককে শুনতে ভুলবেন না। আর এভাবেই জুড়ে থাকুন রেডিও বাংলা নেট ডট কমে। রেডিও বাংলা নেট ডট কম, মন যখন নিরুদ্দেশ। আজ আসি আগামীকাল আবারও, টাটা।

আমাদের জীবনে এমন কোনো বন্ধু আছে যাদের সঙ্গে আমরা অনেকটা ভালো সময় এবং অনেকটা খারাপ সময় অতিবাহিত করি। কোনো ডিসিশন নেওয়ার হলে আমরা বলি তুই বল, না হলে আমিই বলছি, সে বলে না তুই বল। মানে ডিসিশন নেওয়ার সময় হোক কিংবা কোনো ভালো আলোচনা করার জন্য হোক, আপনার থেকে সে অ্যাডভাইস নেয় কিংবা আপনি তার থেকে অ্যাডভাইস নেন। সে যদি অ্যাডভাইস না দেন তখন নিজের অ্যাডভাইসগুলি তাকে শোনাতে ইচ্ছে করে বা তার সঙ্গে শেয়ার করতে ইচ্ছে করে। আমি জানি এরকম ফ্রেন্ড বা এরকম কোনো মানুষ আপনার জীবনেও ডেফিনেটলি আছে। থাকলে চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান তার কিছু স্পেশাল গল্প +447503965712-তে। ফিরছি পরপর তিনটে গানের পর, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি.com এ। মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন ডাব্লিউ

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.radiobanglanet.com আর আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলা নেট। আমাদের সকলের এমন কিছু বন্ধু থাকে যাদের সঙ্গে আমাদের খুনসুটিটাও অনেকটা বেশি পরিমাণে হয়, যাদের সঙ্গে আমরা প্রাণ খুলে ঝগড়া করতে পারি, মন খুলে হাসতে পারি এবং কাঁদতেও পারি। সেই সমস্ত মানুষ যদি আপনার জীবনে থেকে থাকে তাহলে আমি বলবো তাদেরকে আগলে রাখুন। পরের কয়েকটা গান আপনার সেই মানুষটার জন্য যার সঙ্গে আপনি অনেকটা সময় কাটান। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং। ফিরছি আরও কয়েকটা গানের পর।

আপনি শুনছেন রেডিও বাংলানেট.com প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি ডট কমে, প্রবাসী বাংলার সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। যে সমস্ত মানুষেরা আমাদেরকে আমাদের ভালো সময় এবং খারাপ সময় দুটো সময় প্রোটেক্ট করে এবং আমাদের জন্য তারা সময় বের করে, সেই সমস্ত মানুষগুলো না আলাদাই ভালোবাসার মানুষ হিসেবে আমাদের জীবনে থেকে যায়। অনেক সময় এরকম হয় সেই সমস্ত স্পেশাল মানুষগুলো কোনো একটাভাবে হারিয়ে যায় বা তাদের সঙ্গে ডিসকানেক্টেড হয়ে যাই আমরা। নয় সে অন্য শহরে রয়েছে, নয় সে অন্য দেশে রয়েছে। আমি জানি এরকম অনেক মানুষ আছে যারা আপনার থেকে অনেকটা দিন দূরে ডিসকানেক্টেড হয়ে গেছে, কিন্তু একটা সময় ভীষণ কাছের ছিল। এরকম যদি কোনো মানুষ থেকে থাকে যাকে আপনি মেসেজ দিতে চাইছেন, তাহলে আমাকে চটপট হোয়াটসঅ্যাপ করুন +447503965712। আপনার মনের গোপন কথা বা স্পেশাল কথা পৌঁছে দেবো তার কাছে। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং। ফিরছি আরও কয়েকটা গানের পরে।

0: গেল মিল।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি নাও সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পারদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharaja.com।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নিউজ ডট কমে। মন যখন নিরুদ্দেশ, মন না সত্যি মাঝে মাঝে নিরুদ্দেশ হয়ে যায় কিছু কিছু মানুষের কথা মনে করে, কারণ সেই সময়ের মেমোরিজটা আমাদের কাছে এত স্ট্রং এখনও, হয়তো সেই মেমোরিজটা আমরা রিকল করতে পারি কিন্তু সময়টা কাটাতে পারি না। এরকম মানুষ ডেফিনেটলি আমার জীবনে এবং আপনার জীবনেও আছে, তাদেরকে আপনি মিস করছেন আমি জানি। তাদের জন্য কোনো বিশেষ মেসেজ যদি দেওয়ার থাকে তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করুন +447503965712। কে বলতে পারে এই বিশেষ মেসেজটা তার কাছে পৌঁছে যাচ্ছে? আসলে জানেন তো, যে কোনো কিছুই মনের বিশ্বাস। আপনি যদি বিশ্বাস করে আপনার সেই হারিয়ে যাওয়া মানুষটার উদ্দেশ্যে ইউনিভার্সে কিছু একটা মেসেজ পাঠান, কোনো না কোনোভাবে তার সঙ্গে কানেক্টেড হবে বা তার কাছে গিয়ে পৌঁছবে। এটা আমার বিশ্বাস, এটা ইউনিভার্সের প্রতি আস্থা রেখে আমি বলছি। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং, ফিরছি আরও কয়েকটা গানের পরে।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেই .com-এ। মন যখন নিরুদ্দেশ, এই যে আপনার সঙ্গে আমার যে বন্ডিংটা, যে ভালোবাসাটা, কারণ প্রত্যেকটা দিন আপনি আমাকে মন দিয়ে শোনেন আর আমি আপনার সঙ্গে প্রাণ খুলে কথা বলি, এই বন্ডিংটা কিন্তু চিরস্থায়ী হয়ে গিয়েছে। তুই না মুইন, আপনি না আমি, মানে এই বন্ডিংটা যেন আজীবন অটুট থাকে সেটাই আমার বিশ্বাস এবং আশা করি সেটা থাকবেও। তাহলে দেরি কেন, চটপট আমাকে শেয়ার করুন আপনার মনের যাবতীয় কথা +447503965712-তে। আজকের মতো এখানেই টাটা, কাল আবার আসবো নতুন কোনো আড্ডা নিয়ে, নতুন কোনো গপ্প নিয়ে। শুনতে থাকুন রেডিও বাংলা নিট .com, মন যখন নিরুদ্দেশ।

মাঝে মাছ, শেষে মিষ্টি, আগের পাতে তেত, ভেতরে ভেতরে সে তো রয়ে গেছে ভেত। বাঙালির এই মৎস্য প্রীতির কথা সকলেই জানে, আর মাছে ভাতে বাঙালি এমন কথা তো সব সময় শোনা যায়। আর সেই যে নানা রকমের মাছ যা বাঙালির রসনাকে তৃপ্ত করে আসছে, সেই সব নানা রকমের মাছের পদ অবশ্যই থাকে বাঙালির দৈনন্দিন মেনুতে। আর সেখানেই নানা রকমের মাছ আর তা দিয়ে তৈরি নানা রকমের পদ, আর সেই জন্যই মাছকে ঝালে ঝোলে অম্বলে সব রকমভাবেই কিন্তু পাওয়া যায়। আর সেই নানা রকমের মাছের স্বাদও কিন্তু ভিন্ন ভিন্ন। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আর আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলবো এমনই এক মাছ নিয়ে যার স্বাদ আর গন্ধ সত্যি অতুলনীয়, আর তাকে মৎস্যপ্রেমীরা বেশ যত্ন করে আদর করে বলে থাকেন উত্তরের ইলিশ। সেই মাছের কথা শেয়ার করব আপনার সঙ্গে আমাদের আজকের পপকর্নে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

আমাদের লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

মৎস্যপ্রেমী বাঙালির পাতে স্থান করে নিয়েছে নানা রকমের মাছ। তবে তার মধ্যে ইলিশ মাছের সঙ্গে বাঙালির এক অদ্ভুত আবেগ জড়িয়ে রয়েছে। স্বাদে গন্ধে অতুলনীয় ইলিশ মাছ, এ কথার বলার অপেক্ষা রাখে না। তবে খাদ্যপ্রেমীদের তত্ত্ব বলে যে এমন একাধিক মাছ রয়েছে যাদের স্বাদ আর গন্ধ সত্যি অসাধারণ, হয়তো তারা সেভাবে প্রচার পায় না। এমনই এক মাছ যাকে আদর করে বলা হয় উত্তরের ইলিশ, বরলি মাছ। আর সেই মাছের গল্প নিয়েই আজ আমরা কথা বলছি পপকর্নে। শুনছেন রেডিও বাংলানেট.কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই যে বরলি মাছ নিয়ে কথা বলছি, সেই মাছের যদি আমরা সাইজের কথা বলি, সেই হিসেবে কিন্তু ইলিশের থেকে এই মাছ অনেক ছোট, কিন্তু স্বাদ আর গন্ধ মন জয় করে নিতে পারে এই জলের রূপলী সুন্দরীরা। সেই বরলি মাছ যার সঙ্গে ইলিশ মাছের অনেকটা মিলও রয়েছে, ইলিশ মাছের মতোই এরাও কিন্তু ঝাঁক বেঁধে স্রোতের উল্টো দিকে চলে। তবে কোথায় পাওয়া যায় সেই মাছ জানবো সেই সব গল্প, তবে সবকিছুই থাকছে গানের ওপারে। ফিরে আসছি পরপর দুটো গান শুনে, আমি আপনার বন্ধু অনামিকা। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম, মন যখন নিরুদ্দেশ।

উত্তরবঙ্গ বললেই মনে পড়ে কাঞ্চনজঙ্ঘা, অভয়ারণ্য আর তিস্তা, আর তার সঙ্গে এক যোগে অনেকেই যে নামটা উচ্চারণ করে থাকেন সেটি হলো উত্তরবঙ্গের নদীর রূপলী শস্য বরলি মাছ। ভালোবেসে অনেকেই যার নাম রেখেছেন উত্তরের ইলিশ, সেই বরলি মাছ নিয়ে আমরা আজ কথা বলছি পপকর্নে। শুনছেন রেডিও বাংলানেট.কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমরা আজকে এই যে আমাদের পপকর্নে বরলি মাছ নিয়ে কথা বলছি, তার স্বাদ আর গন্ধ সত্যি অতুলনীয়। আর এই যে বরলি মাছ, তার স্বাদে বাঙালি কিন্তু একেবারে কাত। সর্ষে দিয়ে বরলি মাছের পাতুরি হোক কিংবা কাঁচা লঙ্কা দিয়ে পাতলা ঝোল, সব কিছুর স্বাদই কিন্তু একেবারে জিভে জল এনে দিতে পারে। আর সেই বরলি মাছ বলা হয় যে তিস্তার বরলি সবচেয়ে সেরা, এমনটাই ভোজন রসিকরা মনে করেন। তবে তোরষার বরলিও কিন্তু স্বাদে গন্ধে দুর্দান্ত। যদিও তিস্তায় বেশি পাওয়া যায় বরলি মাছ, তবে এই তিস্তা ছাড়াও তোরষা, রায়ডাক, বালাসন, কালজানিতেও কিন্তু পাওয়া যায় এই বরলি মাছ। এই বরলি মাছের গল্প নিয়ে আমরা ফিরছি, তবে একটা ছোট্ট বিরতি ওপারে নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, তারপর আবার ফিরছি পপকর্ন নিয়ে। আমি আপনার বন্ধু অনামিকা, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম, মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ভিড়েই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ শুভায়নীর সঙ্গে আড্ডা জাংশনে।

0: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।
1: ক্যাপিটাল ক্যাপিটাল বলে কই থেকে? আমি তো এক পয়সা ঠেকাই নাই।
2: শুনলাম ওই সুডো বউ নাকি গাওয়ের গহনা পয়সা টাকা দিছে চন্দনের হাতে।
3: জিগাওরে জিগাওরে, কিসের টাহে ব্যবসা হয়েছে, দোকান হয়েছে, কোথেকে ক্যাপিটাল আইলো? জিগাওরে ব্যবসা করবো, ব্যবসা অত সোজা নাকি, সোজা নাকি? জিগাওরে
4: জামিলি, জামিলির কথা কো জামিলি।
5: সে কি না না তুমি
3: কেডা রে
1: কেডা কেডা কেডা কেডা কেডা কেডা কেডা
3: কারে দেহো কারে দেহো কারে দেহো কারে দেহো কারে দেহো
1: কেডা কেডা
5: কোথায় কেউ না
1: বাপেসা জিগান তার জবাব দাও। ক্যাপিটাল ক্যাপিটাল কোথায় পাইলা, কোথায় পাইলা, কোথায় পাইলা?
4: ওই পেটা তো জুয়ারি, জুয়ার ধার মিটাই কাটা হয়। তুই ও জিগা নাও রে, জিগা জিগা জিগা জিগা জিগা জিগা জিগা জিগা জিগা।
5: ও মা না না চিচি,
3: তামাশা হইতেছে তামাশা। কি করছো এই বাড়ির আশীর্বাদী গহনা দিয়া, জবাব দাও।
6: ইসে বাবা,
7: ও গো শুনছ,
3: বংশমর্যাদা বুঝো, অর্থ বুঝো, এই কথাটার বংশমর্যাদা।
1: বংশমর্যাদা হহ বংশমর্যাদা
3: হাগরের মাইয়া
1: হাগর সিসি হাগর হাগর হাগর হাগর হাগর।
3: দাদা বৌঠান অনেক অনেক বাধ্য করিয়া আইছিলেন, তাই দেহ রাখছেন ওই পারে, তাই তোমার মতো মাইয়া মানুষ দেখিয়া যাইতে হয় নাই।
1: সিসি হাগর হাগর হাগর হাগর।
3: তুমি এক বিহায় মাইয়া শ্বশুর কুলে কালি দিয়া বংশের নামে নাম ডুবাইয়া অনাইতো বুক ফুলাইয়া দোকান খুলিয়া ব্যবসা করতেছি।
1: কানে ঢুকছে বাপের কথা? বাপের কথা বাপের কথা বাপের কথা,
3: শুধু লোকের বেটি তোরে খড়ম পিঠা কই যা। আমি
1: খড়ম পিঠা হ হ খড়ম পিঠা
4: জুয়ারি
1: মাইয়া মানুষ ব্যবসা করে পরে হইব পরে হইব। আইস থাও কি কন বাবা, পরে হইব পরে হইব
3: পরে
4: পরে পরে হইব পরে হইব
3: পরে হইব
4: হইয়া গেছে গিয়া।
8: একটা সময় ছিল যখন উত্তরবঙ্গের পাহাড়ি নদীর অববাহিকায় যারা বাস করেন তারাই একমাত্র এই মাছ খেতেন, কিন্তু তার স্বাদ আর গন্ধের জন্য এখন তার এতটাই চাহিদা বেড়েছে সেই অনুযায়ী কিন্তু যোগান দেওয়া যাচ্ছে না। আর স্বাদে গন্ধে অতুলনীয় যেই মাছ যাকে আদর করে অনেকেই উত্তরের ইলিশ বলে থাকেন, সেই বোরলি মাছ নিয়েই আমরা আজ কথা বলছি পপকর্নে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা যে বোরলি মাছ নিয়ে কথা বলছি, এই বোরলি মাছকে উত্তরবঙ্গের পাহাড়ি নদীগুলোতেই বেশি পাওয়া যায়, কারণ এদের বাঁচার জন্য অক্সিজেন বেশি প্রয়োজন। যেহেতু এই ধরনের নদীগুলোতে অক্সিজেন বেশি পাওয়া যায়, তাই শুধুমাত্র এই নদীগুলোতেই এই বোরলি মাছকে পাওয়া যায়। আর মৎস্যজীবীরা বলেন এই মাছ ভীষণ সুখী মাছ, তাই প্রবাহমান যে টলটলে পরিষ্কার পাহাড়ি নদীর জল, সেই জল ছাড়া এরা বাঁচে না। জল যদি একটু নোংরা হয়ে যায় তাহলে বোরলি মাছ আর পাওয়া যায় না। এমনটাই বোরলি মাছ, যার স্বাদ আর গন্ধের কথা ভেবে অনেক মানুষই আছেন যারা এই বোরলি মাছকে অবশ্যই খেতে চান। আর যারা উত্তরবঙ্গে বেড়াতে যান তারা একবার এই মাছটা অবশ্যই ট্রাই করতে চান। আর সেই বোরলি মাছের গল্প নিয়ে আজ আমরা রয়েছি পপকর্নে। আমাদের আড্ডা জারি থাকবে, তবে ফিরে আসছি পরপর দুটো গানের ওপারে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো শৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মেঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
2: কথায় কথায়,
0: কথায় কথায় কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় একবার বলেছিলেন, উত্তরবঙ্গ বলতেই বরলির কথা মনে পড়ে। বরলি মাছ, যার স্বাদ আর গন্ধ সত্যি অতুলনীয়, যাকে অনেকেই আদর করে উত্তরের ইলিশ বলে থাকেন, সেই বরলি মাছ নিয়ে আমরা আজ কথা বলছি পপকর্নে। শুনছেন রেডিও বাংলানেট.কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে, আর আমাদের আজকের পপকর্নে আমরা যে বরলি মাছ নিয়ে কথা বলছি, যদিও আকারের দিক দিয়ে চিন্তা করলে ইলিশের থেকে অনেকটাই ছোট এই বরলি মাছ, 3 থেকে 4 ইঞ্চি। আর এই যে বরলি মাছ, তার সঙ্গে ইলিশ মাছের কোথায় মিল রয়েছে সেটা হলো, ইলিশ মাছের মতো বরলি মাছ কিন্তু জলে ঝাঁক বেঁধে চলে, আর স্রোতের উল্টো দিকে চলে, আর যদি কোথাও বাধা প্রাপ্ত হয় তাহলে মুখ ফিরিয়ে নেয়। যদিও এখন বরলি মাছ অনেকটাই কম পাওয়া যায়, যার জন্য বিকল্প চাষের ব্যবস্থা করা হচ্ছে, তবে ওই যে দুধের স্বাদ ঘোলে মেটানো, আসল বরলির যে স্বাদ তার ধারে কাছেও আসে না এই মাছ। এই বরলি মাছ নিয়ে গল্প করতে করতেই আমাদের আজকের মতো পপকর্নের আড্ডা থামানোর সময় হয়ে গিয়েছে, কারণ ঘড়ি বলছে অনামিকাকে বিদায় নিতে হবে। তবে কথা দিচ্ছি, আজকের মতো চলে গেলেও আগামীকাল থেকে একই সময় আবার চলে আসবো পপকর্ন নিয়ে আপনার সঙ্গে জমি আড্ডা দিতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম। মু যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কম এ। কি তৈরি তো ব্যাগট্যাগ গুছিয়ে নিন এবার?
3: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethoservices.com.

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

চার, তারপরে কেটে গেল মাস চার, ফিউজ ফলেছে কত ফিউচার, বন্ধুরা পার্স তুলে একে ওকে তাকে তোলে, বন্ধুরা পার্স তুলে একে ওকে তাকে তোলে, আমার প্রাণ।

0: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে
1: শুনছেন radiobanglanet.com বাংলার গান বাঙালির প্রাণ।

কিছু কিছু মানুষের ছবি দেখলেই এবং তাদের কথা শুনলেই মনে হয় তারা অত্যন্ত সিরিয়াস, অত্যন্ত গুরুগম্ভীর, কিন্তু অ্যাকচুয়ালি যে তারা একদম রসিক শিরোমণি সেটা কিন্তু আমরা কল্পনাও করতে পারি না। তো রেডিও বাংলানের ডকমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর এই যে গৌরচন্দ্রিকাটা একটু আগে আপনার সঙ্গে করলাম, আগে হ্যাঁ রবীন্দ্রনাথ ঠাকুর, তো রবীন্দ্রনাথ ঠাকুরের দিকে তাকালে বিশ্বকবি গুরুদেবের কথা মাথায় আসলেই মনে হয় যে উনি প্রচণ্ড সিরিয়াস এবং অত্যন্ত রাশভারী ব্যক্তিত্ব, সেটা তো বটেই। কিন্তু তার সঙ্গে ওনার আরও একটা দিক কিন্তু ছিল, তিনি ছিলেন অত্যন্ত একজন সূক্ষ্ম মানের রসিক। তো আজকে রসিক রবীন্দ্রনাথের কিছু গল্পের কথা, কিছু ঘটনার কথা আপনার সঙ্গে শেয়ার করব আমি গৌরব আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে, কিন্তু সবই করব একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট .com।

কোনোদিন লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

এখনো কলম্বাস দিনগুলো ভেঙে ভেঙে চলছে, আমেরিকা আমেরিকায় মোমবাতি সে বড় হয়ে বলছে, উইলসন জনসন হাতে নিয়ে মেগাটন।

সারা আমেরিকায় মোমবাতি সে বরফে গলছে, এদিকে ট্রাউট মাছে ভরে গেল বিপাশা জেলা। কৃষি ব্যাপার বেশ কৃষি, আমি আগন্তুক।

মাঝখানে গোটা দুই স্টেডিয়ামে ফুটবল নেই, সাহারার দুপুরেতে কেন গায়ে কম্বল নেই, আলফের চুড়োতে উট পাখি উড়ছে।

0: ঠোঁটে যে লিপস্টিক কোন ফাঁকে কোথায় যে লাগছে, দুজোড়া দুষ্ট চোখ লক্ষ্মীটি হয়ে রাত জাগছে, নডিয়া নট দ্যাট এক্সপ্রেশন, এতদিনে বনলতা ভুলে গেছে কোথায় ছিলাম, আমি আগন্তুক, আমি বার্তা দিলাম, কঠিন অঙ্ক এক বসতে দিলাম, এ প্লাস বি হোল না এ প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু কলেজ স্কোয়ার।
1: তো একবার গুরুদেবের একটু শরীর খারাপ হয়েছে, মানে একটু জ্বর এরকম টাইপের কিছু একটা হয়েছিল, আর তখন তিনি শান্তিনিকেতনে অবস্থান করছেন। সেই সময় বেশ কয়েকজন ছাত্রছাত্রী ওনাকে দেখতে এসেছিলেন, তবে একবারে দেখতে আসেননি, পালা করে। আর ব্যাপারটা এতটাই গুরুতর বিরক্তিকর পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে গুরুদেব ভাবলেন কিছু একটা করতে তো হবে, এবং তিনি একটি কাজ করলেন। তিনি একটি বড় কাগজের ওপর গোটা গোটা করে কিছু লিখলেন, তারপর সেটা তার মাথার ওপর টাঙিয়ে দিতে বললেন। এরপর থেকে যখন ছাত্র কিংবা ছাত্রীরা এসেছিলেন, তারা একটুখানি বসে ওই লেখাটি পড়ে আলটিমেটলি চলে গিয়েছিলেন, আর কেউ বিরক্ত করেননি ওনাকে। খাতায় লেখা ছিল যে অসুখ করেছে, ওষুধ হয়েছে খাওয়া, এবার আমার পাশে বসে করো একটু হাওয়া। তাহলেই ভাবুন। তো রেডিও বাংলায় ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আজকে রসিক রবীন্দ্রনাথের কথা আপনার সঙ্গে শেয়ার করছি। এরকমই আরও অনেক ঘটনা আছে তার রসিকতা নিয়ে, সেরকমই আরও একটি ঘটনা আপনার সঙ্গে শেয়ার করব একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

টিনটিন থেকে ভাবতে ভাবতে হারানো সুর, চার চাকা থেকে দু চাকায় দূর বহু দূর, হাহাহো থেকে হারিয়ে যাওয়া গল্প, তোমার সময় মিলুক আমার সময়ের সঙ্গে। এভাবেই সোম থেকে শুক্র জুড়ে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরে, শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ।

স্বনামধন্য সাহিত্যিক বনফুল বনাইচাঁদ মুখোপাধ্যায়, তার কথা তো আমরা প্রত্যেকেই জানি, তার লেখা আমরা প্রত্যেকেই পড়েছি, কিন্তু তিনি যে অত্যন্ত গুছিয়ে কথা বলতে পারতেন সেটা আমরা হয়তো অনেকেই জানি না। তো রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। রসিক রবীন্দ্রনাথকে নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে। তো যে কথা বলছিলাম যে বনফুল বলাইচাঁদ মুখোপাধ্যায় তিনি অত্যন্ত গুছিয়ে বক্তৃতা রাখতে পারতেন। তো একবার এক সাহিত্য সভায় গুরুদেব গেছেন, রবীন্দ্রনাথ ঠাকুর পৌঁছেছেন, আর সেই সময় বক্তৃতা রাখছিলেন বলাইচাঁদ মুখোপাধ্যায়। তো একজন গুরুদেবকে বললেন যে দেখেছেন কি সুন্দর কথা বলছেন উনি। গুরুদেব প্রত্যুত্তরে বলেছিলেন, হ্যাঁ বলাই তো ওর নাম, বলাই তো ওর কাজ। এরকমই অদ্ভুত রসিকতা করতে পারতেন গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর। তো এরকমই আরও অনেক ঘটনা, অনেক গল্প আছে, এরকমই আরও একটি ঘটনা আপনার জন্য ওয়েট করবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান বাঙালির প্রাণ।

গুরুদেব বসে আছেন সকালবেলা। ইন দ্য মিন টাইম কয়েকজন অতিথি গুরুদেবের সঙ্গে দেখা করতে এসেছেন, আর বিশ্বকবি তখন সবেমাত্র প্রাতরাশে একটা বড় গ্লাসে সবুজ রঙের এক শরবতে মুখ দিয়েছেন। আর সেই সময় অতিথিরা যারা ছিলেন তারা একটু উসখুস উসখুস করছিলেন। গুরুদেব তাদের